লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়াপর পরফাই ফর মিনিট ফকেবরা ফচকসে নাংলিটুম রেডিও কার্জু আরাদো আনাফান নেলি সুমতিং লেংপি আদাব কেমে কারডম নংপা জেরেকসি পিনিয়া ট্রান্সমিশন ইংপুইগল পিনিকে জাখং নিফাই কেপ ভমতারনি যাই মেকে বাংলাকে এফ এম ব্যান লং প্যান মেগাহার্স ফারুই সিরা তকবরাসির কেপ লাপে নাংলিটুম নিউজ অন এয়ার এপ আলং পেন্টা জাইমেক আর্জুয়েক লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই নং চেরাব দোনো বাংমেন নাকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেমা বাং স্যারডিহুন বেপি লাপেন বাংফু বাংফি আতমা ফান কাংথুম কেথন আসাই ক্লেমা বাং সনসেরাম টিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন অলঙ্ক পিপিয়া যায় মেক্সি রত পার জুইক জিমা চেথান মেক্সে নাং পরফাই ট্রগরা মিনিট কে পাপর কাং দু কার্ডম আলুন আজাই মেক আং ডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট হংকে প্রফ পর নীলিলাম থে পু আজাই মেক আং ডেং আলং পেন সুনালিং লেংপি কেথান আলাং লিলাম থে আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট হংকে প্রা সিরকেপ আপর পিনিয়া সারলাম থে আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট প্লিকে বাপর কার্বি লুন বাড়ি মাজাই মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কে বাপর টকলাং আজাই মেক আং ডেং আলং পেন টেনজিং টেরন আপেন হুট বাং হারমোনি বে তুমং বং চিহু চিপুট আর জুইক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকে বাপর লুন চেটু আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই নারকেবরা মিনিট হংকে বাপর কার্বি লামার জানালো না যায় মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রিপ হপর হিন্দি গজল আলু না যায় মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফপর ইংলিশ আলু না যায় মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হপর লামেরা যায় মেক আং ডেং আলং পেন দিগন্ত রংপি কেথানা তমুসু আর জুইক লংজি লাপেনা দুন্থু আতুরসন তেরন কিহির হিরজির আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট হংকে বাপর আসামিস লামার জানালুন আং ডেং আলং পেন আসন সনালুন আর জুইক লংজি পরফাই ক্রে ইসিরা মিনিট ফপর গুয়াহাটি পেন কেপা চেতাক বাজেট প্রেজেন্টেশন আজাই মেক আর জুইক লংজি পরফাই ক্রে ইসিরা মিনিট হংকে বাপর মুম্বাই পেন কেপা চেতাক বিবিধ ভারতীয় যায় মেক আর জুইক লংজি পরফাই কে থমরা মিনিট প্লিকেবরা ফপর গুয়াহাটি পেন কেপা চেতাক কার্বি আজাই মেক আর জুইক লংজি পরফাই প্লিরা মিনিট হংকে বাপর ডিমাসা লিরমি আলোনা যায় মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবরা ফপর বড়ো লিরমি আলুন আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ফপর রংরু বাজায় মেক আং ডেং আলং পেন ফুড প্রসেসিং আপুথাক রুট তারো পি লাপেন হুট বাং পি দহমিং লেংপি আতমং বং চিহু চিপুট আর জুইক লংজি পরফাই ফরা মিনিট হংকে বাপর পিনিস আসার লামথে আর জুইক লংজি পরফাই ফরা মিনিট হংকে রাইসিয়া।

কার্বি লুনবাড়ি মাজাই মেঘ আলং প্যান নাংলিতুম আসন সনালুন আর জুইগলং জি পরফাই ফরা মিনিট ফকে বাপর লামজির আজাই মেঘ আংডেং আলং প্যান রূপজিলি ইংটিপি কেথানা লামজির আর জুইগলং জি পরফাই ট্রক আপর পিনিয়া লামজির পুয়াংডেং আলং প্যান সার্থে রং পিলা প্যান হুদবাং হারমোনি বেয়া তুমংবং চিহুচিপুট আর জুইগলং জি পরফাই ট্রগ্র মিনিট হংকে বপর হিন্দি লামারজান কালি আলুন আংডেং আলং প্যান নাংলিটুম আসন সন আলুন আর জুইগলং জি পরফাই ট্রক্সি আপর কার্বি ডেট লংরি চিংহন আলুন আংডেং আলং প্যান আসন সন আলুন আর জুইগলং জি পরফাই ট্রক্সি র মিনিট ক্রিপ হপর আসামিস লামারজান কালি আলুন আংডেং আলং প্যান আসন সন আলুন আর জুইগলং জি পরফাই ট্রক্সি র মিনিট হংকে বাপর অক প্রাণা যাই মেঘ আংডেং আলং প্যান ইলকাকে সুথাক ডক্টর বনিমা রংফার পি লাপেন হুদবাং ধনঞ্জয় রং পি এতুমংবং চিহু চিপুট আর জুইগলং জি পরফাই নারকেপ আপর ইংলিশ আলোনা যাই মেঘ আংডেং আলং প্যান আসন সন আলুন আর জুইগলং জি পরফাই নারকেবরা মিনিট ক্রিপ হপর পিনিয়ালাম জিরপু আজাই মেঘ আংডেং আলং প্যান লংকি ইং লেং লপেন হুদবাং পি লালতা রংফার পি এতুমংবং চিহু চিপুট আর জুইগলং জি পরফাই সিরকেবরা মিনিট ক্রিপ হপর ইংলিশ আলাম জির আংডেং আলং প্যান হেলভেলিনটি মুং পি কেথান আলাম জির আর জুইগলং জি পরফাই সিরকেবরা মিনিট থংকেবপর ইনুট পেনা সে আলুন আজাই মেঘ আংডেং আলং প্যান নাংলিটুম আসন সন আলুন আর জুইগলং জি পিনি আর ট্রান্সমিশন আলং কেরতকে পারজু পঞ্জি আজাই মেঘকে লাপুয়ান হেনল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেং একাই কাই লাসি নাংলিটুম দিল্লি প্যান কেপাচেটাক ইংলিশ আলাম প্যান বীরতা আর জুইগলং পো

লাকে আকাশবাণী ডিফু যাই মেঘ এবং বমলাকে এফ এম বেন আলং পেন মেঘাহার্স ফারুই সিরা তবর আসির ক্যাপ লাপেন আং লিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা যাই মেঘ আর জুই লংজি আদুন্থু কাংডু কার্ডম আলু না যাই মেঘ আং ডেং আলং পেন কেচেং সিয়ালুন আর জুই সেনং বিমলা তেরন পি লাপেন আরি সাংহ অতুম কিলুন আলুন আলু নালাম থেই লাকে থেপার পিক নাং টাংটেলা বাংসলুন আর জুই সেনং

0: মানে মেন চিত্র গাইতে
1: তো
0: পড়ি দেখতে
1: হ্যালো
0: লাসন একটা আসিলি তুম ক খ ওয়াই মাত্রা বাঙ্গিলি তুম ঠেক লকটে আমেক বাং ঠেক ঠেক নি লালে তে তুম স্পেলিং এ পাচ্ছু তাহ কা পড়ি তাহকে লাগেলি তুম লাগে উনবেগ লোকে লাসি নন রেচু নিগ্রি মে লালো আনু তিন সুমার স্তামে বা আয়া গার্জেন তুম হাস্তামে লাহলো সুমার মানে থানি যে কিছুমান সুমার বা গার্জেন মান ঠেক লং বাং লগো পানি লং টিউশন তো আজি হালা ইংলিশ মেন পাত্তাও রঙটি লা বাঁকে নিলিপুল সুমার ফান কিছুমান সুমার লাসন ঠেক লং লো ইংলিশ মেন চিত্তগে সাপোজ হালা ইসি বা হিরজির বা পোয়েম দুই কবিতা দুই হালং তা বের পে ইংলিশ মেন সে পাত্তক দেটি আসি নিলিপুল যে লাসন যং চিত্তক লো তেলা সুসুকে পড়ি দেখতে লো জং সে পাঠেক জি পড়দাং তে হালা বেসিক মানে কি চেংসি ক খ ওয়াই মাত্রাং সে পাঠেক দেন লা সুসু ফানে লা পুতক পিনাং নিলো মমি থাং মাসি ঠেক দেট পলগে
1: কলা
0: পুসি নি কিসমান বা গার্জেন মানে থান লাকেলা ইসি পয়েম পুরি থেক চটপ
1: কলাং
0: লা কা প্রেক পুলতে লাগে চলা তো কিছে লাসি লাসো বাংলি লাসি নি পু কে থান তোমা তাহলা ক খ ওয়াই লা মাত্রা বাংলে পুরা কুসনা পেন্সি লা বাং সুসু ফানে কি পাঠে মা হাল বাংলে মা থানত পুসি নি কিসমান থান বাং বা গার্জেন মানে সনসি গাইড পিদু লপু লাসি ইলি তুম লাহলো ক খ ওয়াই মাত্রা সি পুরা জয়লুলো বাইহার দে লোপুরতে কিছু হবে পুষে নিলি মাথা আতে নিলিমি থাকে মাথা এক্সপিরিয়েন্স পিনা লাভাঙ্গে আতে নিলি ক্লাস টেন লং মেট্রিক লো আসা নিলি জেন টেন হিন্দি লো সামি নি পিনিয়ার সি নন সুমার ফান এ মেঘলে সামি লাভাং সো হিন্দি সি নিলি থান বম লো পিয়া
1: লালো ইলি তুমা খে তুমা গাই পেনা কি হিন্দি এ নিংকে হ্যাং বাং আবে
0: কালাং কালাং
1: সামি নাং লি বাং কে কোশন বেন সি লা হিন্দি সাবজেক্ট বাং হলা সুহুত পে নন আন সামি নাং নিংকে হ্যাং এ মতে লা সো বাং কে চপা থেক
0: আহক লো নাং লিপুতা ইলি তোমা খে কালাং কে অং দু অতুম বা ইলি তোমা খে দু ঠিক ঠিক পাবে নিং হাং দুম ডাকতো সামি কে অং দুং সিলাং নাং গাও পাশে কে অং দুং তুই কালাং নিলি তুম বা নিলি পাবো নাং লি না জু নাং লিগো সংসি নিং হাং লো লপে নন পুতা আর নিং হাং বালা সংসি থান বম কালাং নিলি হাং শুধু গোসনে নিলি পুনুতা হিন্দি আকো নল পসংসি হিটিয়ার দম লো হালা সোয়াবি তো অন্দ পলনে বা ইমি থাং নাই নিং হাং দা লপুয় আঠে নিলি মাথালো হিন্দি বা স্কোপ টেপে
1: কালা
0: আঠে নন ইলটুম ঠেকলং ল নন কে নন পিনিয়ার নিকে কম্পিটিটিভ আকায়
1: কালা
0: এপেন ইভেন এই লিটুম জং সি হিথিলে দাম পন বা কাপ্রেক প্রেক পেন লিটুম চিংকিতা লাবা এটা নাং সল পুয় এপেন কি চিংকি এল আলাম ন পেন কি টক লাবা আকো কে প্রেক দুত কো
1: প্রেক কালা
0: আমা সিলা পু নিলি লাম নি ঠেক চটকালি আমে কা চলাং ঠিক নি লাপেন বাঙ্গানা থান ঠিক নি জুলাই পেন মাথা দাম সি নিলি হিন্দি আথে লিটুম আদেত বা ভারত আদেট লাপসনা লাম দা লাম পিনা জ নাসি নিলি লাহাই পাথা দাম সি হিন্দি মা কেনাং সর লাপুই
1: ইলি লা ও কিমি ওসো মার তো মাং কে হিন্দি বাং বম্বে দালি তুম চে থান ল কে থেক বাং জুম পিক
0: কালাং কালাং
1: কানিং জি কে থেক পিক ন লম সো মার তো
0: আ
1: মন্দা কে তো কে লাং বাং লা পা লাই দে দে লাসি ইলি তুম আকাং তুই ইয়াং দেং আন্দাম জি ইসি লাম রং লি সিটে জং সি টক দন জি বলতে হিন্দি কে থেক বেক নাং পো
0: আ আ
1: তাকে হলা সো ডিম লং সিটে জং সি চে পাপা সঞ্জি পতে হিন্দি থে বেক নাং পোলা পেতে সেন্ট্রাল স্কুল লং থান বাং বসা মে হিন্দি কি থে বেক নাং পো
0: কালাং কালাং
1: লাসিলা সো বাং ইলি তোমা খে তুম জুম পিক লাসিলা সো লং কপি ল নাং লিকে পুজি
0: ইলি তুম আহক ল নাং লিপু জং সি লা সিটে তং পম নাং লিপু ল লাই লং সি লি তুম জং সি এক্সাম পিজি বা উন্ডেট পেনে ফিটালি তুম আথে সিটেট এ লাদাক মালে লি তুম পয়েন্ট কালি জং সি লং ডেট সতা কাপ্রেগে ডিম দাম লং কংছি লাসি লাই হিন্দি বাইকে নাং সরল লাসি লা সো বাং জং সিল তুম নন ওভে কি মিয়ে তুম আফান নিলি হিন বেং সি থান তুম লাল নাং লি তুম হিন্দি বাং কে লি তুম আকে নাং সরল পু মাথারা আনু তিন পিয় পু তুম সামে লাবাং সু মিথাং মিথাং জং জুং সুমার পান সামে এনকারেজ বাং পিনি ইসি বাই নিলি লাল ইলি তুম নিলি তুম ইসি দো নন নিলি তা পামো চান এল আপ্রাঙ্গে দাম তাঙালাম তা আসাম রাষ্ট্রভাষা প্রচার সমিতি লাবাং সো সেন্টার আবাঙ্গে প্রাঙ্গে নিলি পুনু সি সলাই লোলে সামি নন বাঙ্গে আলা নিলি পুনু বাঙ্গে রেটিয়ার ল বা নিলি ফানসি নাংলি নাংলে সলাই নক লোলে আমার নিশি সলাই ল সলাই মানে সে রানিং ললা পেন কানে সে পেন ফং সিলি তুমলা এক্সাম আং কন্দা লাসে লাবাং সো আবাং তা নিলি পেন নাং অ্যাওয়ারনেস পি ল স্কুল স্কুল দাম সি সোমার বান থান ল ই তুমি হিন্দি কে আকে নাং সট লাপেন থু হিন্দি এক্সাম পিপ লা সার্ভেট লপু ফান্ডা কালে লা সো সার্ভেট কে তোমা আবিলু দো প্লাস আবিলু চলি নাং ঠেক নন কি ফ্রাং

0: Vang jilang ka lagay tum ki kanang solo. Asi nili pulo. Pipo si li tum non karbiang long lang dam tha. Education na hin puno. Kapre ka hin sami. Itum a kheya bang ke non ke pa phiup si thek lo.
1: Kala.
0: School tin le dam ta la Hindi teacher. Isi la ham to po Hindi teacher po bang ke. Itum a kheya bang ke kawe si ko.
1: Kala kala.
0: Lasi non pe la dak nang tum school ling lo hok lo. Dun bom ta la po exam ang pin bomo. Ape nili la dak a. Class up adu, Sunday, Sunday si padu. Saturday, Sunday lo pula hai. La si ni li class up ibo. La si la non ovi imi dama si non da wang dame, la non adhu bang dame lo July chik lo si do. Nikan wang ta, epe la ni li la October second week pen lo te puthot ako admission cheng pon po. Ko class up dudu po. La si nang li tum jong si, anu tin na ni da thek nang ji. Hindi thek nang ji. Epe Hindi la gan tum akanang sot binong pulotang te. Nang litum wang non. Epen nili pansa me najuta me nili same thegana bidi sure me nang thanun po asi ove mitum la non ge thur mitum mangla ge nang solo athe lamang a thek sami ge tok la bang ke la ba sab su ke pa phi upsi thek lo
1: kala nang li aten hindi a subject ka charli si ke join ma mate english a subject ka charli si ke join
0: la bang ge nili pui polo dang te kisung re kali hindi ge charli ta ইলি তো মাঠে ইংলিশ কে চালি পেন হিন্দি কে চালি পু কাপাং বারাম রুপল দাংতে আঠে ইংলিশ ইলি তুম পমুল তা চিঠানে লোকে হালা ফাউন্ডেশন কোর পেন ইলি তুম গেপিল হালা কি চেং বেদা ই পি পো নালা সি বিসি পাপরাঙ্গে বলে সোনা থাও সে হিন্দি তালা পুসন পুতে আকি সুং মাসি হবে আঠে নন নিলি জং জুং জলে নিলি পমু ঠান লো নিলি মেট্রিক পাস এট মেসি কে চালি সামি নন সামে নিলি থেকে পয়ে কালি পয় ফে সামে সুং ওয়ে কালি হিন্দি সুং ও পয়ে কালি আঠেয়ালে অপমুঠানে লোকে মাত্রা ক খলালে বাইহাটে লোক নতে কিছু মুছি গেল
1: পম্পে নাংলি পুপন ল নাংলি কোচিং স্টামে পিপন বন তাংতে লাবাংসো কোচিং পুঠাক নাংলি ধানজিমা প্রোডাক্সি থানিক বম ল লাপেন্তে কমেন্টু আছে ক্লো কমেন্টু হচ্ছে লাসে কোচিং বাং নাংলি তুম থানপন বম মাতে পিপন বম ল লাপেন্তে জংসি লাসো কোচিং লং জংসি হিন্দি যে পাঠে টুং ফান লাসো কোচিং লং সি বাংজি বলতে ফর্ম বাং কোন আছে গলং
0: লা বাংকে পামো দা থান ল নিলি লা সো কোচিং ল লা হিন্দি এক্সাম ল লা সো বেন সিনি লিপা চিরা ব্লক ল আ থেলা দা কে নিলি টুম থান বন বাং লা ল লা বাং কোচিং নিলি থান পামো ল স্যাটারডে সানডে সি থান ল লাগে লা বাং অক্টোবর বেন সি চেং বন পো লা সেকেন্ড উইক লা সোন বেন সিনি লি টুম পেন আ ফর্ম বাং নিলি লং বেন দা লং জি পেন দা গো বয়স পেন লেজ কন্টাক্ট দা হাদাক তা ল গো বয়স স্কুল লং লাদাম তা আঠেলা দাং নিলি তুম চিকন চিংকি চে থান ল মা মামা লা নিং হাং দো তুম বলাং তে হাদা পেন দা ফর্ম লং ই জে
1: পম্পে নাং লি পুলো জংসি লা মাত্রা লা পেন্টে লা ও আ ক খ লা হাইং দি থেক থে পুলো তে ইলি তুম হিন্দি বাঙ্গে কেচে পাথাই গি ফান সুং
0: সুং পিক সু
1: সন দাক থাক সি ইংলিশ এটা মে এ বি সি ইং সি থেক থে পতে তুম বচে পাথাই গি ফান সুং পিক
0: কালাং
1: তাং তে প্রাইভেট স্কুল লং সোমার টুম বাঙ্কে কেচেং লম মেদার লং পন পন
0: কালাং কালাং
1: তাংটি কপি পনসি লা ইলি তুমো সোমার টুম লা হিন্দি বাং থেক ওই দেলা নাং লিলা সো পট বাং বিদি থানজি মা
0: লা বাংগে লা ল পামো পো সনসি ইলি তুম বাংগে লা ল কি ই লাম দা ল ই কি দা লা গালি দেত পমা এঙ্গে হালা স্কুল লং দা পামো সনসি কি অং ডুং ইলি তুম কারবি এ খে তুম বাংগে লা কি অং দো তুম বাংগে লা গো মেলং সে চুটয় দুন পুতে মা এঙ্গে হালা দা কেলা কি চেং মেনা লং লা দেত লা পুজো এঙ্গে আফিয়ান গে লং সে লা দে নন ইলি তুম দা পু চে থানং পো ইলি মিথাং দা চিচি নি ল কে দাম তাং তা আপিয়ান এ লালে কি সুংলে আখড় গো সলনে লাগে তুমাই নাং সট কালি বলে পসন জো পানে খেকলা পসন দু কর্তি আমা ইলি তুম খে বালা পসন সি নন দা লাসং সি ঠেক লং পা ফিউ পসন সি আসি নন না বাংকে নিলি পুই বাংকে ও মার তো বাংকে সুমার লতো ইলি তুম লা পিয়ে পো বাদে গার্জেন তুম দা লা বাংকে সুমার মান ইসি বাংকে চিঠান চিমুম নেই আথে মানে ইলি তুম বাঙ্গে নন কে পাফি পাফি পি গাছ সে ঠেকলং নিলি লা হিন্দি হিন বাঙ্গে আথে নন কে দাম তাং সামে নিলি ইনু রাফান চিঙ্কি লং ল হালা বাং কে নন ইউপিএসসি পিজি পলাম দো আমাকে ইউপিএসসি পলতে হালা লাগে নিয়ে লিল জেনারেল গে চালি গে দুল সনিলি পাশে ফোন অন চুকুরে ও স্যার নাং হিন্দি নাং থানি মা মানে পুকুর শোন না কন নন চালি এম এ কানে আলা ইউপিএসসি পোটে দুলুমাতি আমার সে লাপুসন দৌলা সে নিচল আপ্রাংমেন চালে দেন এ আপ্রাংমেন সন্দে ল স্যার লাপুসন দোজ আসি ন না বাংকে নয় তুমি বাং জেলা পর বাংকে ইতুম লাইং সি আকে ঠেক আবে ইপরতে লিতুম শিক্ষাক বাং থে তানজি আসি নন ওবে কি মিতুম নন কি থুর মি সমার নন কি বাং জেলা টান নিলিতুম অ্যাওয়ারনেস দোজি

0: লং লং স্কুল ভিজিট করি যে
1: হুম হুম
0: কে দাম টাং ডালি তো দামলো
1: হুম
0: দেখ মেনাসি স্কুল না দামলো কপ্রে
1: হুম
0: কপ্রে তো স্কুল না দামলো সামে নীলটুম তলা সিয়া টিম টিম দো
1: হুম হুম
0: ইকলেম রা বেরি হেডি
1: হুম হুম
0: লা বাঙা সবসে নীলটুম দন চিংকি চি ধান বমলা
1: হুম লালো স্যার এলি তো মাখে চিনি ল পেনান কাচারলি তো মাতে আপিয়ে পুরুম তা চিনি ল
0: কালাং
1: আকাং টু ইয়াং ডেং মাতে লা সেন্ট্রাল গভ লং ইয়াং সেশন পেনে আওয়ার সাই যে পালাউ নঞ্জি কম্পিটিটিভ এক্সাম হাই তি
0: কালাং
1: লুঞ্জি
0: কালাং
1: পুলতে হিন্দি গে ঠেক নাই কো
0: কালাং
1: চিনি ল
0: কালাং
1: ওই ফির সেটা মে কে পাংক্রে দো কক টি কুপি
0: কপাংক্রে
1: পল
0: দুক
1: স্যার লালো
0: কপাংক্রে দুক কক পলাম গেল লো স্যার আঠে মনে এলি তুম গেল লো ইসি ব্যাংক পুডাম দেখে সেলেট দো ইলি তুম চে বড় ই এ মতে
1: হুম হুম হুম
0: চিনি গে চিনি লি তো কে চিনি নেই পয়ে গেলে সামি চে বড় ই বাংবে
1: হুম
0: পেন কি জুই কে দাম লপো বাং সেলি তোমার বেশি চিহুং রং মতে
1: হুম
0: লাসো বাং লি তুম ফোকাস কেটে লাসে নন ওবে গি মিডম নাং চিনি বমলো নাং ঠেক বমলো লাসে আখা ল আলাং লি তুম নন কে বাং জে লাং বাং লাই তাই লাই সি নাং সৎ আলাং গিস বাং তে আলাম পু মাথা পেন সি হিন্দি ফান্তা বড় ই পোসে
1: পিনাগান আসো মার্চ কাইল নন বাংকে পেনান আতুম সিতামে বা বা খি তুম সিতামে ইলি তুম কার বিয়া সাবজেক্ট নন বাংকে নাং চালি দুন বাং ডপিক
0: কালাং
1: বন্তা
0: কালাং
1: কুবি পসি
0: কালাং
1: ইলি তুম লা হিন্দি সাবজেক্ট বাং নো আনতা ইলি তুম খি তুম বাংলা পান আকাং টুং দেঙ্গান চেপা লং নুন দেখে দেখ মাতে চেপা লি দুন দেখে দেন মাতে আনিং হ্যাং হেদাল নাং লে সদিম লং কুপি সি পুজি সা
0: দিল্লি পুই বাং লালো আঠে ইলি তুম বাংকে দি ইলি তুমা খেয়ে বাংকে বাং তুম বাংকে ইলি তুম লং কাই কে মাতা কুপিসি লা তুম কুন কোতনা সিদো লাং মহ পিসি চালি নাং মলো সো বাং লাং তো এরি রক পু
1: হুম
0: তুম কার বিয়ে খেয়া লাম সালা দন গে না কেন দুন পলে তো আ কোর্স পুন 6 মান কোর্স আদো লাই তো বাং আ পর জং সি চাং সি দুপ না গেন পো
1: হুম
0: সামি লি তুম বাং কো পিয়ে পন মা পলো তাং তে লালো পা মো পু বাংকে ইসি অ বাং গে পুদাম লো পতে নম্বর 1 গে গার্জিয়ান দে ইসি ল আপনি স্টুডেন্ট আর তোমাকে লাই স্টুডেন্ট ল লাগে এনে এটা চিনিল
1: হুম
0: আসি মিন ফোকাস নাই মাকে নিলি পুই মাকে লা গার্জেনও মাংসে থান পেমে কানে
1: হুম
0: লা গার্জেনও মাংসে পো লা তাকে নাং সব দেই না গলা চালি নি তে নন ইলি ঠেক লং ল বাদ বাকি টিউশন পিতা ঠেক
1: হুম
0: সালে হিন্দি কে উপায় বেলো পোতে লা উপায় বেলো পানি তিং মতে
1: হুম
0: নন ইলি লং আ দই লা পুসঞ্জ ক্লাস 10 ফাঁসি নিলি সি নন তা ওয়াই মেট্রিক ক্যান্ডিডেট লপুলা হ্যাঁ
1: হুম
0: যে লোপ সোনা দৌলা সি নিলি পুয় চুনিংরি কে স্পেশাল গার্জেন আবার সি চুনিংরি পো নাংলি তো বাংলা হিন্দি ডাকে নাং সট পো মাথারা
1: হুম
0: সুমার ফান বা চার্লি ফান নিং পাহাই ফান লাসো বাং বর ইডুন থাকো বাং সিনলি চুনিংরি কালি পোলো দাং তেলি তুমকে চিনি ল ননকে বাং জেলাঙ্গে আর তে এলি তুম না হকলে লাং দামটা থেকলং ল এলি তুম লাসো হিন ব্র থেকে পাফি দুন সাইডে
1: হুম
0: হিন্দি হিন ব্র দাঁতে
1: তেনে হিন্দি সাবজেক্ট অসমার দমফান আনিং পালু চক যে ফান কোসনা বিডি মেসে নাংলি থানজি সা
0: নিলি আলা বাংসো সোমার ভান নিং পালু চকে বাংকে নিলি লাতো ভান ইসি অ্যাওয়ারনেস বাং পিনে হলা
1: হুম
0: লাক চার্লি পেন ইতুম পিপি আর লেডো জি
1: হুম
0: লাপেন লা চার্লি ডেট পেন ইতুম পি ইতুম ভান বা রাত ভান বা ইতুম লংরি ভান পিল আর লেডো পো
1: হুম
0: লা সপু থাকা উচিত ইতুম অ্যাওয়ারনেস পান পা চিনি দাম দিয়ে পুরো থাকতে লাতুম কা চার্লি ভান নিং হাঙে কে চেং সি কে নন দা নিলি তুম স্কুল স্কুল বিজিল পড়ছে লং ওইলাং সিতামি নন কে বাং চেলাং দাম তুজি স্টুডেন্ট মান থান অনলি লাকে সার্টিফিকেট 500 টাকা লে
1: হুম
0: লাকে ইতুম ইতুমা ন্যাশনাল বাদান ইতুমা লং রিয়াল লাম বা কি লাতাই ছিল লাপে নাং তুম লা একচারলি দু নন মুখে বাং জেলাং নাং তুম কম্পিটিভ এক্সাম দা লাগে নাং সন আথ নন পিব সে বাং তুম পিনেল বাং একচারলি সিচি পি কক কক কক সাই দে লাসি ইতুম দা লাতাই সি কে নাং সর পুরা চালি নাও পুলো পুলো দাং তে ইলি তুম মুখে নাং সট কে লতা চেলো সুসার বেট লাসি মিন গেন তুম ফোকাস কে লালো হিন্দি এক্সাম হাসে ফোকাস লো সিতা মিল আদান তো পাপা চান পয় মাসে বড় ইলো
1: হুম
0: ইলি তুম আকার বি খেই পান্তা লাসি কিছু মানা তুম দো হে ই লাকে থাংলা সুলি লেলে লাকে চহই প প তুম দো পিক সামি হালা তুম মানা থার ল
1: হুম
0: নাংলি তুম লা পুকে পুদের ন সোমার ডা লাইফ ডিং পিক লা নন কি বাং জেলা কপি ডং মান পনে লাসন সি কিছু মান গার্জে মান থান পছি
1: ল নাহলে উপন আইহাক সমার মাংকে মা আইহাক
0: হুম
1: আপিয়ে পোদম মাংকে
0: হুম
1: এলাকে হিন্দি সাবজেক্ট লাই পুসি নিজে রং দি ঠিক
0: কালাং
1: পুলো
0: কালাং
1: তাংতে ননলা পেন আন মেট্রিক কে টক যাও সমার তা হিন্দি বাংকে তেকাং বুমাত ইলি তুমতে ইংলিশ থারা সাবজেক্ট সিপন রং দিতে তাসে সো লং বাং নাংলি কুপিসি পুইসা
0: লাবাই কালাং ল আহক ল নাং লি পুটা সামে কার্বি সাবজেক্ট তা দুলুলে মানন কে মিথাং সাবজেক্ট প মিথাং সাবজেক্ট তা চেন কে নাং সট পুসে না থাক থাক হ্যাঁ তামে কালাং কালাং লাবাং তা হক ল পুনু সিতামিনি লি পুথু পুলি প আধা তোমাকে নন ক্লাস টেন জ্ঞান রয়ে।

0: কাৰ্বি ছাবজেক্ট তাকে থেকে তুম দু আরে মেন মেন শিলং লসন তো কম থিও
1: গলা
0: আমার শিয়ালা হিন্দি মা সানে ঠেক ঠুলে পুই আকো আদাক বা পিঠাং হেম গার্জেন মেচিং বাই বা পিপু মেচিং বাই থাই হ্যালা বাংলে এন কার্বি লেন লাবাই নিলি তালা এন বেগ নেই পুলা এন বেগ নেই পুকে পু ঠিপ ঠিক থে আঠেলা কে মিঠা লাম মিঠা কি পট লতা কে নাং সরল সামি হালা বাং তা পিপ নেই পো বাং হিন্দি তা
1: আহক লসা নাং লিগিনি যে আঠে আকাং তুই আং দেঙ্গান জং সি দামজি পুলতে হিন্দি সাবজেক্ট কে আকাং তুই আং দেঙ্গা তা পন বেগ নাং
0: কালাং কালা
1: তাসে কি জুট সিল স্যার না দি ফানাং কার জুজি নন লা কি থুরমি ওই কি মি অসো মারল লা পেনা পিয়া পোতম ফান লা হিন্দি আনিং কে হ্যাং পেন কাচার লি জি তোমা ফান নাং লি হিন পেন লা হিন্দি সাবজেক্ট কা পুথা কুপি সি কে থান জি স্যার
0: লা নন ওই কি মি বাটা নন কি থুরমি ওই মি তোম ফান নি লিন পেন মেসেজ মানাং তে লাম ইসি নি থান কাংটুং লালো হিলি তুম ডাইরেক্ট লপু হিন্দি আলাম গানিং ইয়ে রেট কে ঠেক রেপ লগে ঠেক আলি পামু থান ল লাসি নন কি থুর মি ও মি তুমহান কে থান জিবু গলা পেল নন কি আবাং কে নিলি তুম ইসি দাক সেন্টার দ ঘুলি ল ইসি আ কোর্স পছন ল ইসি সি স্কুল ল হিন্দি স্কুল ল গম্বয় সং সিডো আমি নামাং কে আসাম রসরা মাসা বিসারাত বিদ্যালয় প লবাং সু বিদ্যালয় লবাং সু স্কুল লং ওয়াই নয় নাংলি তুমি অং সে মিঠাং মিঠাং সুমার দমহান হিন্দি বেচালি নিং হাং ফুল থাকতে লাদাখ কচালি ইয়ার সাইড হলো তারপরে নিলে তুমি ডাক বেসিক পেন সিথান নন তা পরিচয় কে আকি বিসি ল ইতুম জেনারেল পু স্কুল পেন লে পাং পার দাম রূপ থাকতে পরিচয় কে ক্লাস সিক্স কিতাব লাপেন টু লাসো পেন আকো লাপাস দেয় লোপ লাগতে প্রথমা পড়ো প্রথমা বাঙ্গালাকে সেভেন লাপসন ল পু জেনারেল বেলে তুম পাং বার দাম রূপ থাকতে লাসো পেন ফি প্রবিশিকা পড়ো প্রবিশিকা বাংকে এইট লাসো পেন আকো প্রবুত পটে লাগে টেন লাসো পেন আকো দু থুলাং বিশারদ পদ বিশারদ বাং হাই সেকেন্ডারি ল এগে কি জুৎসি বাঙে প্রবীণ পদ প্রবীণ বাঙালাকে ডিগ্রি আং দেন লাসি লবাং সবার সাই আনু তিন ঘন্টা থান ল লবাং সবার সাই দল লাসি নাংলি তো মিঠাং মিঠাং সমার ফান লবাং সু হিন্দি ঠেক নাং জি পুলো নাং তে ডাক বাং ইং নন গবয় সালং হুমরি নন লাপেন কন্টেক্ট নম্বর ধান ডাক দু জি লাপেন উনাংলি তুম লাপোর্ট এডমিশন আগে নন প্লাস নিতুম দাং এভরি স্টার্ডে সানডে কে থান ফোন লাসি আপ টু ডিগ্রি আনগে দল আখেলো দাম নাং নিল নামাংকে এইতুম গুহাটি দাম নাই ধর কাপড়ে গাদি মিল ইন্তু মিঠাং ডিপু মাতা গবয়স হাই সেকেন্ডারি স্কুল অংশ নিল তুম ডাকছি থান পন বম যং সে লালে ঠেক ঠেই পলিল তুমি সি বাংকে কাতি কুকলো আরে তুমি লিতুম ডাক ডেট কে লিল তুমি হং সে বারং জি পলো থাকতে লবাং সব সাবজেক্ট খেলি তুম কে ঠেক নাং সলো কে নিং জি চলে কে ঠেক নেই গেলি কে টক পেন কে লাং আমাকে কে নাং সল
1: হিন্দি সাবজেক্ট আপু থাক নাং লি লং পেন পেনান নাং চিনি দুন ল নাং লি সেটা মে কাচি নি আন লাপেন দে কোসন পেন সি কাচার লি নাই মা লাসো পুথাক সেটা মে নাং লি থান পন ল রেডিও কার জুরা তুম ফান লাপেন দে নন কাই কে এলি তুম লাম কানিং জে ঠেক চট কালি হিন্দি সেটা মে লাং ঠেক নাং জি টক ঠেক নাং জি লাসো পুথাক সেটা মে নাং লি হিন পেন থান পন ল রেডিও কার জুরা তুম সামে পেন আনাং চিনি দুন ল এলি তুম আপর আলাম দো পট কে বাং জি লাং আনি সেটা মে এলি তুম চে থানাই দো পেগলাং হিন্দি আলাম সেটা মে পিনি বাং আপর আলাম দো কক পট এলি তুম লাভবান চে থানচি মুম পেনলে ইংটন পনি কক লানা কার্ডম
0: কার্ডম

লাপুয়ান অপর্ণাং লিটুম হাওড়াঘাট কেসে সাতুম কিলো নালুন নাটল নেফার মানপু আর্যুইক লংটাংল আদন্থু আলোন আর্যুইক সেনাং মঙ্গল সিং ক্রোল আপেন আরিসাং হতুম কিলো নালুন আলোন আলাম থেলাকে ওয়াং নন কার্বি কর্টে ইংজির তাংতে আর্যুইক সেনাং লবাংসলুন

পেনসোনালি ক্রপি আটুম কিলুন আর জুয়েক লং টাংল আদুন্থু আলুন আর জুয়েক সিনং হেম আকার জং আলামার জানা লঙালুন আলুন আলাম থেলাকে হালাং পারাই জাগবে কিলুন বাং রবিনা ক্রপি তাংতে আর জুয়েক সিনং।

লামসাম লামার্জান লংলুন কিডো নংলো জি পুজি টেন্ডে রং লাপেন মালিনী তিসোপিয়া টুমকিলুন আর জুইক লংটং ডাফি আদন্থু আলুন আর জুইক সিনং আলামার জানুমেন ডাকে হনজাত আলোন আলামথে সেংকারং চিপু ঠেকথে কিলো নবং সুরেন বে লাপেন মৌসুমি বেপি তংটে আর জুইক সিনং লবং সলুন

লাপুয়ান পর্ণাং লিটুম গুলাম আলি কিলোনালুন চুপকে চুপকে রাত দিনপু আর জৈকলং ট্যাংল হিন্দি গজল আলুন আজাই মেঘ আংডেং লং প্যান কিজুত সি আলুন আর জৈক সিনং জগজিৎ সিং কিলোনালুন আলুন আলাম থেলাকে তুম ইতনা জু মুস্কুরা রাহে হো টাংটেলা বাংসলুন আর জৈক সিনং।

মিলে সাইরাস কিলোন আলুন পার্টি ইন দ্য ইউএসএ পো আর্জিক লং ডাংডারাফি আদুনঠু আলুন আর্জিক সিনং হানা মন্টানা কিলোন আলুন আলুন আলাম থে লাকে বিন হিয়ার অল অ্যালং তাংটে আর্জিক সিনং

0: নাংরি টুম জাইমে কার্জু লংবম লাকে আকাশবাণী ডিফু স্টেশন লংপেন আদুন্থু লামেরা জাইমে আংডেং লংপেন তোমোসো আর্জু এক্সিনাং তোমোসো মেন লাকে কেপাভোর লাবাংসো আতমোসো কেতক লাপেন কেথানা বাংলাকে দিগন্ত রংপি তাংতে আর্জু এক্সিনাং
1: নেলিমেন দিগন্ত রংপি নেলিহেম আর তু কেকাং দংকা মকাম পিনি নেলি তুমু সো থান পনিংতুং কে থান পঞ্জিয়া তুমু আমেন কাপাবুর বর আথ এ প্লাং কে নিলংলে কেক্লেম তা বাং কিচো তা বাং পুয়াশন সি ইনন কে আহক লোকে জ কমার সি পুয়ান আলংলে ফেলাং কে থে তা লংলে ফারলু চকসি পুরু ফান্দার চিপা প্লেং আবাং দোল নন মালম আও ওয়ে আতুম জিরসং কেলোজি কে আফি আলামলো চুবকে সকার ডিমা সকার জাংমা তামোকে চিনিনে বম্পো হাকো আহোদা আহরটুন সেট সেট আমালু নিং সিননকে আচিলিয়ান তা বিরতি বিরতন আবে সরকার পেন নাংকে রন্থু আচিলি সি চিঠি চিঠি হিদি আনাত লাংডিং সি পাশি মুতুর আনুভেদ সি চুনিং চিলিকে রন আহোদ আনিং কে ফোফে আলাম আনিং আর্লো পেন প্রায় প্রেডেট বাং সরকারকে আপাপ আবেলো লা রং পেন সংজা কাচেক্রং আতুমসি চুনিং তা ফরুয়াথে আচিলি তা রং ইসি আফান রনরে দেটলু আমেথাং আতুমসি এ তা এ এ কাংময় ময় কালাং ডাং ডাং চো আরেট হা কে চনু আনকে রৈফেং আফান পিডেট পিনিং তা সন লেথত লিপো পুপেতে নন আনকে লাহায়া লংলিয়া লং তা হান সি লিডারশিপ নাংপো চু বার্লা হুদলে চিতিম আলানকে রনলে এডন এ পাক পুরা কে জাপন আতুমকে আর বাক চেকম চিত আনসি কাপারলো পুচেথানজো চেথান তা জকপ্লটলো কেলং দন্ডে আতুমকে চিটি মালান চেহিং মোবে সিতা হা আর বাক কে ওয়ান আতুমকে বাং সক চিলি কাপারিয়া লংসি বি ও কাপা জগজি আফান কিহিং থুই পিরঠে তা বাই

লাপুয়ান অপর্ণাং লিতুম অধিনায়ক লামার জানালংলুন অচিনাকি দুটি মনে এপু জুবিন গার্গ লাপেন আনন্দিতা পল কিলুনালুন আরজুইক লংটাংল আদুন্থু আলুন আরজুইক সেনাং আলামার জানামেন লাকে রামধেনু আলুনা লামথে উজাই যা নয় লাবাং সলুন কিলুনাবাং পাপন আলুনা তেয়ত কিপিদো নবাং যতীন শর্মা তাংতে আরজুইক সেনাং

লাপুয়ান পর্ণাং রিতুম পাপন কিলো নালুন উজাই যা নই পু রামধেনু লামার জানালং পেন আর্যুইক লং টাংল আদুন্ঠুয়ালুন আর্যুইক সিনং আগ্নিসাক্ষী লামার জানালং আলুন আলুনা লামথে জীবনে প্রতি পলে লাবাং সলুন কিলো নাবাং জুবিন গর্গ তাংতে আর্যুইক সিনং।

লাপুয়ান পর্ণাং দিতুম জুবিনগর কিলোনালুন জীবনে প্রতি পলে পু আগ্নিসাক্ষী লামার জানা লংপেন আর জুইক লং টাংল আদুন থুয়ালুন আর জুইক সিনাং জুবিনগর কিলোনালুন আলুন আলাম থেইলাকে এন্ধারে এন্ধারে লাবাংস আলামার জানামেন লাকে রদর সিঠি তাংতে আর জুইক সিনাং।

রদর সিঠি পোয়ালা মার্জানা লঙালুন এন্ধারে এন্ধারে পু জুবিন গড়কিলুন আর্জুইক লং টাংডেরাফি আসামিস লামার জানালুন আজাই মেক আংডেং লং পেন কিজুৎসি আলুন আর্জুইক সেনং রামধেনু লামার জানালঙালুন আলোনা লামথেইলাকে রং দিয়া মরম কিলোনা পাং জুবিন গড়কলাপেন শ্রেয়া ঘোষাল তাংটে আর্জুইক সেনং।

0: lapuan apornang ditum asamis lamar jana lona jaibek angdeng along pen ason sonalun arjui long tanglo lake akashwani dipu jai meke wang bom lake fm ben along pen megahertz pharoi sira tawara sirke lapenang litum news on air app along pen ta jai mek arjui long ji
1: কাডম রোজার
2: কাডম কাডম বেসাংহ
1: নালি কি সাইক্লেম লক বুজ
2: ওই লাপুলজ
1: নালি তো মরংকে আরং আসার পেন মাসি থুর জ মাসি আরং ক্লার ইগরে ললে
2: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
1: মি পিগলো রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কি ক্লার নাই আরং আমেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
2: নালি তুম কাদো কবে হির জুমেলো জ
1: মি পিক মি পিগলো রং স্যার নাংরি তোমার রংকে আমেন পেন চেতন চিদলু রং কাংথির কপাংথির আসাই কি আর নাম আসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাব চেতু দু
2: লবাংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংথির এজেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
1: লাসি মিথাং ইং থির জিরতে জুতাং ইং থির জিরপো
0: নাংলি তুম জাই মে কার জুলং বম লাকে আকাশবাণী ডিফু আলং পেন নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ক্রেসি প্লেং ই কাই কাই ল লাসি নাংলি তুম গুয়াহাটি পেন কে পাচেতাক আসাম ফাইনেন্স মিনিস্টার জয়ন্ত মেলা বরুয়া আহিন পেন বাজেট প্রেজেন্টেশন লাইভ ব্রডকাস্ট আরজুইক লংপো

এখন উৎপাদনশীল সর্বাত্মক আর জ্ঞানচালিত অসম নির্মাণ করা, যে অসমৰ বানপানীৰ বিপদজনক ক্ষেত্রৰ পৰা জলবায়ু সহনশীলতালৈ, পরম্পরাগত কৃষিৰ পৰা উচ্চ মূল্যৰ উৎপাদনশীলতালৈ, গতানুগতিক জীবিকাৰ নির্ভৰৰ পৰা উদ্যোগ উদ্যমিতা আর ডিজিটেল অর্থনীতিলৈ অগ্রসর হব, আর যার প্রগতিত ব্রহ্মপুত্র উপত্যকার পৰা বরাক উপত্যকালৈ, পাহাড়িয়া অঞ্চলৰ পৰা চাহ বাগিচালৈ প্রতিটো অঞ্চলতে সমান অংশীদারিত্ব থাকে। এইখন রাষ্ট্রীয় গণতান্ত্রিক মর্চা সরকারের একাদশ বাজেট। যা নির্বাচনত জনসাধারণে প্রদান করা ঐতিহাসিক জনাদেশে অর্পণ করা গভীর দায়বদ্ধতার এই বাজেট দাখিল করা হয়েছে। এই বাজেট কেবল চলিত বিত্তীয় বর্ষতে সীমাবদ্ধ নহয়, ই আগন্তুক পাঁচ বছরের এক স্পষ্ট আর সুদূরপ্রসারী কর্মপন্থা নির্ধারণ করেছে। আমার দৃঢ় সংকল্প হয়েছে যে জন্ম লাভ করা আটাইতকৈ দুর্গম গাঁও আর দরিদ্রতম পরিয়ালের শিশুটিও যাতে 2047 সনের স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময়

তৃতীয় বর্ষতে সীমাবদ্ধ নহয়। ই আগন্তুক পাঁচ বছরের বাবে এক স্পষ্ট আর সুদূর প্রসারী কর্মপন্থা নির্ধারণ করেছে। আমার দৃঢ় সংকল্প হয়েছে যে অসমত জন্ম লাভ করা আটাইতকৈ দুর্গম গাঁও আর দরিদ্রতম পরিয়ালর শিশুটিও যাতে 2047 সনের স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় নিজের আকাঙ্ক্ষাক বাস্তবায়িত রূপায়িত করার বাবে সমান সুযোগ আত্মবিশ্বাস আর গৌরবান্বিত হব পারে। অধ্যক্ষ মহোদয়, ভাষণের আরম্ভণিতে মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। অসমর প্রতি থাকা তেখেতর বিশেষ গুরুত্ব আর দৃঢ় সংকল্পর বাবে অসমত আজি আত্মবিশ্বাস, সংযোগ আর সুযোগের এক নতুন যুগের সূচনা হয়েছে। তেখেতর সুযোগ্য নেতৃত্বত অসমে আজি ভারতবর্ষর ৩১ নীতির প্রধান স্তম্ভলৈ পরিগণিত হওয়ার লগতে উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর ভিতর বিকাশের অন্যতম চালিকা শক্তিলৈ রূপান্তরিত হয়েছে। রাজ্যখনত শান্তি, সুস্থিরতা আর নিরাপত্তার বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রত আগবড়া অবিরত সমর্থনের বাবে মই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াকো আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেখেতর মার্গদর্শনত সমগ্র রাজ্যখনের উন্নয়ন, বিনিয়োগ আর সামাজিক সম্প্রীতির ক্ষেত্রত এক অনুকূল পরিবেশ গড় লৈ উঠিছে। অসমর অর্থনৈতিক উন্নয়নের গতি খৰতকীয়া করার লগতে রাজ্যখনের বিত্তীয় রূপান্তরণের দিকত আগবড়া অবিরত অনুপ্রেরণা আর সমর্থনের বাবে মই মাননীয় কেন্দ্রীয় বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ডাঙরিয়ানীকো প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। মই এই কথা কব বিচার যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে রাজ্যখনের শান্তি আর নিরাপত্তা, কল্যাণ, আন্তঃগাঁথনি, বিনিয়োগ আর রাজহুয়া সেবা প্রদানের ক্ষেত্রত নতুন উচ্চতালৈ লৈ গৈছে। প্রশাসনের সহারি আর আসনি সমূহের ফলপ্রসূ রূপায়ণের জড়িয়ে জনসাধারণের আশা আকাঙ্ক্ষাক কেনেক বাস্তবায়িত করব পারি তাক বিগত পাঁচ বছর রাজ্যখনে লাভ করা অগ্রগতিয়ে প্রমাণ করেছে। বিগত পাঁচ বছর উল্লেখযোগ্য পরিবর্তনে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব আর অবিচল কর্মনিষ্ঠাক প্রতিফলিত করে। তেখেতর দৃষ্টিভঙ্গীরে চিরন্তর সংস্কৃত জ্ঞানের এক লগত এনেদরে সংগতি রাখে। উদ্যমিত হি সিদ্ধি আন্তি, কার্যনে ন মনোরথ, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবেশতি মুখে মৃগা। অর্থাৎ কাম কেবল প্রচেষ্টারে সফল হয়, ইচ্ছারে নহয়, শুই থকা সিংহর মুখলৈ শিকার নাহে। গতি সেই একই নীতি আগত রাখি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমার সরকারখনে প্রতিটি মুহূর্তত কাম করে গেছে। এই মনোভাবে তেখেতর অসমৰ ভারতের শীর্ষ পাঁচখন রাজ্যের ভিতর স্থান দিয়ার সপন দেখিবলৈ আমাক উদ্বুদ্ধ করেছে। এই দৃষ্টিভঙ্গীত ঋগ্বেদীয় আদর্শ অনুরণিত হয়, বৃহৎ বদেম বিদতে সুবিধা। আমি শক্তিশালী আর সক্ষম লোকের মাজত মহৎ লক্ষ্যলৈ চেষ্টা করব পাৰো আর গৌরবে কথা কব পাৰো। এই বাজেট 2047 সনের ভিতর সেই দৃষ্টিভঙ্গীরে বাস্তবায়িত করার দিকত এক নির্ণায়ক পদক্ষেপ। আমার এই সাহস আর শক্তি প্রদান করার বাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। অধ্যক্ষ মহোদয়, অসমৰ রূপান্তরের যাত্রা এনে সময়ত আগবাড়িছে যি সময়ত বিশ্ব অর্থনীতি ভূ রাজনৈতিক উত্তেজনা, অস্থির পণ্যমূল্য আর পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির বাবে অনিশ্চয়তার মুখলৈ গৈ আছে। অসমৰ অর্থনীতি সুস্থির আর স্থিতস্থাপক হয়ে থাকলেও ক্রমবর্ধমান রাষ্ট্রীয় আর গোলকীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিত বিত্তীয় শৃঙ্খলা, রাজহুয়া সম্পদের দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিগত এটা দশকত অসমৰ বিত্তীয় যাত্রা অতিশয় উল্লেখনীয় হয়ে উঠিছে। 2025-26 বর্ষর বাজেটের আকার প্রায় তিনিগুণ বৃদ্ধি হয়ে 2,82,00,000 টাকা হয়েছে। আনহাতে দক্ষ রূপায়ণের ক্ষমতা আর রাজহুয়া সম্পদের উপযুক্ত ব্যবহারক প্রতিফলিত করে বাজেটের ধন ব্যবহারের হার 58% প্রা অভিলেখ সংখ্যক 85% বৃদ্ধি পাইছে। এনে উন্নয়ন এতিয়া জনসাধারণের জীবনতো প্রতিফলিত হবলৈ আরম্ভ করেছে। জনমুড়ি আয় 2015-16 বর্ষত 60,817 টাকার 3 গুণ অধিক বৃদ্ধি হয়ে 2025-26 বর্ষত 1,85,429 টাকা হয়েছে। এই পরিসংখ্যয় সূচায় যে অসমৰ বিকাশ যাত্রা অধিক বিস্তৃত আর অন্তর্ভুক্তিমূলক হয়ে পড়ছে।

নিশ্চিত করার বাবে পাম্প স্টোরেজ পাওয়ার প্রকল্প সমূহ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। রাজ্যত মুঠ 4,900 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4টা PSP প্রকল্প অনুমোদিত হয়েছে। ইয়াৰে প্রায় 27,100 কোটি টকার ব্যক্তিগত বিনিয়োগের সম্ভাবনা আছে। অহা 5 বছৰত আমি 15,000 সার্কিট কিলোমিটার সঞ্চালন আর বিতরণ লাইন, 120টা নতুন উপকেন্দ্র আর 20,000 উচ্চ ক্ষমতার বিতরণ ট্রান্সফর্মার সংযোজনের জড়িয়ে বিদ্যুৎ নেটওয়ার্ক শক্তিশালী করিম। বিদ্যুৎ সঞ্চালন আর বিতরণের ক্ষেত্রে হওয়া ক্ষতি ইতিমধ্যে 13.4% হ্রাস করা হয়েছে। ই রাষ্ট্রীয় গড়তক কম। আমার সরকারে অহা কেই বছরত এই ক্ষতি আরো হ্রাস করে 6% আনার লক্ষ্য নির্ধারণ করেছে। অসমৰ নগর উন্নয়ন অভিযান এরট্রোপলিস গুয়াহাটি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্থায়ী অর্থনৈতিক বিকাশৰ বাবে নগরিয়া বিকাশ কেন্দ্র গড়ি তোলাতো অতি প্রয়োজন, যিয়ে বিনিয়োগের প্রতি আকর্ষণ করার লগতে কর্মসংস্থাপন সৃষ্টি করিব পারে। নয়ডার বিকাশৰ জড়িয়ে উত্তর প্রদেশে এক উল্লেখযোগ্য অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী হয়েছে। হরিয়ানার গুরুগ্রাম আর পশ্চিমবঙ্গের নিউ টাউন কলিকতার বিকাশের জড়িয়েও অনুরূপ নিদর্শন দাঙি ধরেছে। অর্থনীতির সম্ভাবনা সম্পূর্ণরূপে বিকশিত করে ইয়ার যুব প্রজন্মর অধিক সুযোগ সৃষ্টি করবলে হলে এনে ধরনের বিকাশ কেন্দ্র গড়ি তোলাত অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে মই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরক কেন্দ্রবিন্দু হিসাবে লই ইয়ার চৌপাশে এরট্রোপলিস গড়ি তোলার প্রস্তাব আগবাইছো। বিমানবন্দরের ওসর ব্রহ্মপুত্রর উপর নির্মাণ নতুন দলংখনে এই নগর উন্নয়নক অধিক গতি প্রদান করিব। এই প্রকল্পটো অসম সরকারের এক বিশেষ উদ্দেশ্যবাহী সংস্থা গুয়াহাটী উপগ্রহীয় চহর উন্নয়ন প্রাধিকরণের জড়িয়ে রূপায়ণ করা হব। উন্নয়নের সুফল সমূহ পোনপটিয়াভাবে অসমৰ জনসাধারণে লাভ করা সুনিশ্চিত করব পরাকৈ ই হব অসম সরকারের 100% মালিকানাধীন প্রকল্প। বিশ্বমানের আন্তঃগাঁথনি, ঔদ্যোগিক আর বাণিজ্যিক কেন্দ্র লগতে আধুনিক সামাজিক সুবিধার সমৃদ্ধ এই নগরিয়া কেন্দ্রটি ভবিষ্যৎ বিনিয়োগ আর কর্মসংস্থানের ক্ষেত্র এক প্রধান কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করব। ভবিষ্যৎ প্রজন্মর বিকাশ আর সমৃদ্ধির বাবে এই রূপান্তরকারী পদক্ষেপ সফল তুলিবলৈ মই অসমৰ জনসাধারণের সহায় সহযোগিতা বিনম্রভাবে কামনা করছো। রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে মই উপগ্রহীয় চহর প্রকল্পর ভূমি অধিগ্রহণের বাবে 2,100 কোটি টাকার আবন্টন দিছো। জলসিঞ্চন আর কৃষির সমন্বয়। অধ্যক্ষ মহোদয়, অসমৰ প্রচুর জলসম্পদে পরিপূর্ণ। বানমুক্ত অসম অভিযানের বৃহৎ সফলতা লাভ করার পিছত এতিয়া আমার জলসম্পদ সমূহক উৎপাদনশীল কার্যত ব্যবহার করবলৈ জলসিঞ্চন খণ্ডর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করছো। বহু বছর ধরে জলসিঞ্চন খণ্ডটোয় পাবলগিয়া গুরুত্ব লাভ করা নাছিল। আমার সরকারের এই স্থিতি সলনি করবলৈ দৃঢ় প্রতিজ্ঞ। বারিষা কালত বানপানী আর আবদ্ধ হয়ে থাকা পানির বাবে মুকলি নলার জড়িয়ে করা জলসিঞ্চন অসমত কার্যক্ষম নহয় বলে প্রমাণিত হয়েছে। এই নলাসমূহক মেরামতি আর রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল হওয়ার লগতে ইয়ার বাবে দীঘলিয়া সময়ের প্রয়োজন হয়। মই অতি আনন্দরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সেই দূরদর্শী তথা বলিষ্ঠ পদক্ষেপের কথা ঘোষণা করব বিচারিছো, যার অধীনত এতিয়ারেপরা জলসিঞ্চনের বাবে উচ্চ চাপযুক্ত পাইপলাইনের বিতরণ নেটওয়ার্কের ব্যবস্থা গ্রহণ করা হব। উচ্চ চাপযুক্ত পাইপলাইনের বিতরণ নেটওয়ার্কের ফলত কেবল ভূমি অধিগ্রহণের খরচ বা পানির অপচয় হ্রাস পাই নহয়, বরঞ্চ ইয়ার জড়িয়ে প্রকল্প সমূহ ক্ষিপ্রতারে রূপায়ণ করার অতিরিক্ত সুবিধাও পাওয়া যাব। ই অতি কম সময়ের ভিতর রাজ্যের কৃষিখণ্ডলৈ এক অভূতপূর্ব বিপ্লব কঢ়িয়াই আনিব। পাইপলাইনযুক্ত বিতরণ নেটওয়ার্কের সঙ্গে ক্ষুদ্র আর মজলিয়া উত্তোলিত জলসিঞ্চন আসনিসমূহ চিনাক্ত আর রূপায়ণ করবলৈ বরাক, সোৱণশিৰি, মানা, বেকি, পুঠিমারি, জিয়াভরলি, ধনশিৰি, কপিলি আদির দরে নদীত খরাং বতরতো ভূপৃষ্ঠর পানির উপলব্ধতার এক বিতং মূল্যায়ন করা হব। এই লক্ষ্যত উপনীত হবর বাবে আমার সরকারে অহা 5 বছৰত প্রায় 3,000 কোটির 4,000 কোটি টকার আনুমানিক বিনিয়োগে উচ্চাকাঙ্ক্ষী জল

পেলাবলৈ এক গুরুত্বপূর্ণ আইন গ্রহণ করেছি। সমগ্র অসমৰ প্রায় 30,000 চাহ বাগিচার পরিয়ালে অভিলেখ সময়ের ভিতর ভূমির পট্টা লাভ করবলে সক্ষম হয়েছিল। ইতিপূর্বে আন 250খন চাহ বাগিচার জরিপর কাম আরম্ভ হয়েছে আর এই বিত্তীয় বর্ষতে আমার সরকারে অতিরিক্ত 1,14,000 পরিয়ালক ভূমির অধিকার সুনিশ্চিত করব। মই অতি আনন্দরে জানাব বিচার যে ভারত সরকারে চাহ বাগিচার যোগ্য শ্রমিকসকলক প্রধানমন্ত্রীর আবাস যোজনার গৃহ প্রদানের সুবিধা প্রদান করার বাবে এক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদারতার বাবে মই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। অহা 5 বছরের ভিতর আমি নিশ্চিত করিম যাতে 3,50,000 চাহ বাগিচার পরিয়ালের প্রতিটি পরিয়ালে নিজের ভূমির অধিকার স্বত্ব লাভ করে। অধ্যক্ষ মহোদয়, মই চাহ উদ্যোগ সমূহের পৰা সংগ্রহ করা কৃষি আয়কর সমগ্র ধন এতিয়ারে পৰা কেবল চাহ বাগিচার জনগোষ্ঠী সমূহের কল্যাণ আর উন্নয়নের বাবে সুকিয়াক সংরক্ষণ করে রখা হব। কর্মচারীর কল্যাণে জনসেবার ভেটি, কর্মচারীর কল্যাণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সরকারের কর্মচারী সকলের কল্যাণের বাবে দায়বদ্ধ। বিত্তীয় শৃঙ্খলা বজায় রাখি ন্যায্য বেতন নিশ্চিত করার বাবে আমি অষ্টম রাজ্যিক দরমহা আয়োগ গঠন করেছো। আপন ঘর আর আপন বাহন আসনিয়ে সরকারি কর্মচারী সকলের জীবন উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এতিয়ালৈকে আপন ঘর আসনির জড়িয়ে 52,034 কর্মচারীয়ে 8,300 কোটি টাকাতকৈ অধিক গৃহর ঋণ লাভ করেছে, যত 707 কোটি টাকার সুদ রেহাই দিয়া হয়েছে। আনহাতে আপন বাহন আসনির জড়িয়ে 8,336 কর্মচারী উপকৃত হয়েছে। এই অভূতপূর্ব সঁহারির প্রতি লক্ষ্য রাখি মই আপন ঘর আসনির মেয়াদ অহা 5 বছরের বাবে বৃদ্ধি করার প্রস্তাব আগবাইছো। লগতে নগরাঞ্চলত ঋণের সর্বাধিক সীমা 50 লাখ টাকালে বৃদ্ধি করার প্রস্তাব দিছো। মই আপন বাহন আসনির আগন্তুক 5 বছরের বাবে সম্প্রসারণ করার প্রস্তাব আগবাইছো। লগতে রাজ্যত স্বচ্ছ আর বহনক্ষম যাতায়াত ব্যবস্থাক উৎসাহিত করার বাবে বৈদ্যুতিক বাহনের ক্ষেত্রে সুতর রাজসাহায্য 4% বৃদ্ধির প্রস্তাব দিছো। বৈদ্যুতিক বাহনের ক্ষেত্রে সাধারণ নাগরিকে থাকা গাড়ি মটর কর রেহাইয়ের সুবিধা আমার কর্মচারী সকলেও লাভ করব। এই বিষয়ে সবিশেষ রাজ সংস্কার অধ্যয়ন উল্লেখ করিম। মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অধীনত ইতিমধ্যে উপলব্ধ চিকিৎসা বয় পরিষদর সুবিধার উপরও আমি প্রতিষ্ঠিত চিকিৎসালয়সমূহ তালিকাভুক্ত করে সর্বাধিক নগদবিহীন চিকিৎসার ব্যবস্থা করবলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছো। অধ্যক্ষ মহোদয়, দরমহাসহ মাতৃত্বকালীন ছুটির সুবিধা সরকারি সোসাইটি আর রাজহুয়া খণ্ডর প্রতিষ্ঠানের কর্মচারী সমূহলে সম্প্রসারণ করা হব। এতিয়ারপরা সরকারি কর্মচারীর লগতে সরকারি সোসাইটি আর রাজহুয়া খণ্ডর কর্মচারীও মাতৃত্বকালীন ছুটি লাভ করব। সন্তানের যত্নত পিতৃর অংশগ্রহণের উৎসাহিত করবলে আমার সরকারে কর্মচারী সকলক বাবে 2 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির প্রদান করার প্রস্তাব আগবাইছে। 2017 চনের 1 এপ্রিলের পিছত চাকরিত যোগদান করা আর যোগদানের 1 বছরের ভিতর চাকরি করে থাকা অবস্থাত মৃত্যুবরণ করা কর্মচারী সকলের পরিয়াল অনুকম্পামূলক পরিয়াল পেনশনের 50% সুবিধা প্রদান করার প্রস্তাব আগবা হয়েছে। এই সুবিধা অনুমোদিত তারিখের পর কার্যকরী হব। গুয়াহাটী বেতকুচিত আমি একটা সংহত সঞ্চালকালয় চৌহদ নির্মাণ করে আছো। 54টা সঞ্চালকালয়ে ইয়াত অত্যাধুনিক পরিবেশত কাম করব, ফলত কর্মচারী সকলের উৎপাদনশীলতা, সমন্বয় আর নাগরিক কেন্দ্রিক সেবা প্রদান ব্যবস্থা অধিক শক্তিশালী হব। স্বাগত সতীর্থ পোর্টেলে তৃতীয় আর চতুর্থ বর্গের কর্মচারী সকলের বদলি প্রক্রিয়াত স্বচ্ছতা নিশ্চিত করেছে। বদলি প্রক্রিয়া অধিক সুশৃঙ্খলিত করার বাবে এই পোর্টেল বছরত 2 বার মুক্তি করা হব। প্রায় 13,500 কর্মচারী ইয়ার জড়িয়ে উপকৃত হয়েছে। কর্মরত অবস্থাত মৃত্যুবরণ করা কর্মচারীক প্রায় 1,619টা পরিয়ালে বয় শূন্য বীমা প্যাকেজের অধীনত 210 কোটি

সফট স্কিল প্রশিক্ষণ আরম্ভ করার প্রস্তাব মই আগবাইছো। ডিব্রুগড় রাজধানী অঞ্চল বিকাশের এক নতুন ইঞ্জিন। অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর ঐতিহাসিক ডিব্রুগড় শহরখনক বিশ্বমানের সা সুবিধারে সমৃদ্ধ এক আধুনিক প্রশাসনিক আর উন্নয়নমুখী কেন্দ্রলে রূপায়ণ করার প্রচেষ্টা হাতত লৈছে। ডিব্রুগড়ের ইতিমধ্যে কেবাটাও বৃহৎ প্রকল্প রূপায়ণ করে থাকা হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে আর ই রাজ্যের উন্নয়নের কার্যসূচীত বিশেষ স্থান লাভ করেছে। ইয়ার ভিতর 65 কোটি টাকা বয় সাপেক্ষে মুখ্যমন্ত্রীর সচিবালয়, 284 কোটি টাকা বয়ে নতুন বিধানসভা চৌহদ আর বিধায়কর আবাস, 52 কোটি টাকা টাকার নতুন আদালত ভবন, 32 কোটি টাকা বয়ের 1000 আসনযুক্ত আধুনিক প্রেক্ষাগৃহ আর খনিকরত 209 কোটি টাকা বয় সাপেক্ষে এক বহুমুখী ক্রিয়া প্রকল্প আছে। এতিয়া আমার সরকারে ডিব্রুগড় জেলার পরিসীমার ভিতর ডিব্রুগড় রাজধানী চৌহদক 20 কিলোমিটার ব্যাসার্ধর অন্তর্গত অঞ্চল সামরি দ্বিতীয় রাজ্যিক রাজধানী অঞ্চল ডিব্রুগড় গঠন আর দ্বিতীয় রাজ্যিক রাজধানী অঞ্চল উন্নয়ন প্রাধিকরণ ডিব্রুগড় স্থাপন করলেও অনুমোদন জানাইছে। নিয়মীয় উন্নয়নমূলক প্রকল্পর উপরেও ডিব্রুগড় রাজধানী অঞ্চলের অতিরিক্ত আন্তঃগাঁথনি উন্নয়নের আর উন্নয়নমূলক পদক্ষেপসমূহের অহা 5 বছরের 500 কোটি টাকার আবন্টন করেছো। মই এতিয়া পবিত্র সদনের সন্মুখ 2026-27 বর্ষের আমার সরকারের মুখ্য ঘোষণাসমূহ উপস্থাপন করিম। স্থানীয় উন্নয়নের বর্ধিত পুঁজি। অধ্যক্ষ মহোদয়, আমার সরকারে বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন পুঁজি 2026-27 বর্ষের প্রতিজন বিধায়কর 1 কোটি 50 লাখ টাকালে বৃদ্ধি করব, 1 কোটি 50 লাখ 1.5 কোটি টাকালে বৃদ্ধি করব। ইয়ার 2027-28 বর্ষের প্রতিগী বিধায়কে 2 কোটি টাকালে বৃদ্ধি করা হব। এই আবন্টন 10% এই আবন্টনের 10% সামূহিক প্রয়োজন অনুসরি জরুরিভাবে পূরণ করা বা জনকল্যাণমূলক সহায়ের আছুতিয়াক রখা হব। অবশিষ্ট ধন স্থানীয় আন্তঃগাঁথনি নির্মাণের কামত ব্যবহার করা হব। বরাক উপত্যকা উন্নয়ন। শিলচরের পূর্ণাঙ্গ কার্যক্ষমতা সম্পন্ন সচিবালয়কে ধরে বরাক উপত্যকা প্রশাসনিক আন্তঃগাঁথনি অধিক শক্তিশালী করার আমার সরকারে পদক্ষেপ গ্রহণ করব। বরাক উপত্যকা আর কাষরিয়া অঞ্চল উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা সুদৃঢ় করার লক্ষ্যে ভারত সরকারের পরামর্শ সাপেক্ষে শ্রীভূমিত এইমসর একটা উপগ্রহ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হব। বরাক উপত্যকার পর্যটন আর জৈব বৈচিত্র্য সম্পর্কীয় সজাগতা বৃদ্ধির উদ্দেশ্যে শিলচর শহরের কেন্দ্রস্থলত আধুনিক আন্তঃগাঁথনি, প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র, দর্শনার্থীর বিভিন্ন সা সুবিধা আর সংরক্ষণমুখী পর্যটন ব্যবস্থার সজ্জিত আধুনিক পরম্পরাগত চিড়িয়াখানা এখন নির্মাণ করা হব। সকলরে খোয়া পানি। জল জীবন অভিযানের পূর্ব পর্যায়সমূহের অধীনত নির্মিত আন্তঃগাঁথনিসমূহ করার লগতে অধিক শক্তিশালী করার আমার সরকারে বর্তমানে চলি থাকা আঁচনিসমূহ সম্পূর্ণ করার কাম করব। কেন্দ্রীয় সরকারে পরিশোধ নকৰা পুঁজির যোগানের ব্যবস্থা হাতত লব। অহা 5 বছরের ভিতর রাজ্যখনের খোয়া পানি যোগান আন্তঃগাঁথনি সম্পূর্ণ আর অধিক শক্তিশালী করবর কারণে আমি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসমূহের সাহায্য গ্রহণ করব। 112 নাগরিক সকলের এক জরুরীকালীন সঁহারি ব্যবস্থা। আমি সমগ্র 24 ঘণ্টায় কার্যক্রম হয়ে থাকা একত্রিত জরুরীকালীন সঁহারি ব্যবস্থা স্থাপন করি। ইয়ার জড়িয়ে নাগরিক সকলে একটা জরুরীকালীন নম্বর 112 মাধ্যমে আরক্ষী, অগ্নি নির্বাপক, স্বাস্থ্য আর দুর্যোগ সঁহারি সেবা লাভ করব। তদুপরি দ্রুততর আর সমন্বয় সঁহারি নিশ্চিত করার উদ্দেশ্যে দেরগাঁও লাচিত বরফুকন একাডেমিত এক আধুনিক জরুরীকালীন সঁহারি কেন্দ্র স্থাপন করা হব। প্রটন থেরাপি। আমার সরকারে প্রটন থেরাপি প্রবর্তন করব। ইয়ার ফলত গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের হসপিটাল রাজ্যের সরকারি চিকিৎসা খণ্ডত এনে উন্নত কর্কট রোগ চিকিৎসা

মান্যতা প্রদান করা দেশের ভিতরতে প্রথমখন চিকিৎসালয় হব। প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগের স্থাপন হবলগিয়া এই প্রটন থেরাপি কেন্দ্রটি অহা তিনি বছরের ভিতর কার্যক্ষম হওয়ার সম্ভাবনা আছে। এই চিকিৎসা পদ্ধতিয়ে টিউমারের জড়িয়ে শরীরত সুস্থ কোষসমূহের অধিক ক্ষতি নোহাক কর্কট রোগের বিশ্বমানের নিখুঁত চিকিৎসা প্রদান করা হব। শ্রদ্ধাঞ্জলি, শোকর সময়ত মর্যাদা। আমার সরকারে রাজ্যের বাহিরত মৃত্যুবরণ করা লোকসকলের সহদে সন্মানজনক আর মর্যাদাপূর্ণভাবে ঘুরাই অনার উদ্দেশ্যে 2025 চনের অক্টোবর মাস শ্রদ্ধাঞ্জলি আসনি আরম্ভ করেছিল। এই আসনি আরম্ভ হওয়ার পিছত এতালেকে 363টা শহদে সন্মান সহকারে ঘুরাই অনা হয়েছে। শোকর কঠিন সময়ত কোনো পরিয়ালে যাতে অকলে দুঃখের পরিস্থিতি সম্মুখীন মুখামুখি হবলগা নহয় তার বাবে আমি এই মানবীয় পদক্ষেপক অধিক শক্তিশালী রূপত অব্যাহত রাখিম। কিষাণ ক্রেডিট কার্ডের জড়িয়ে ঋণ প্রবাহক নতুন গতি প্রদান। অধ্যক্ষ মহোদয়, কিষাণ ক্রেডিট কার্ডের আসনি আমার কৃষকসকলের সহজে লাভ করবা পরম্পরাগত ঋণের এক গুরুত্বপূর্ণ উৎস। এই আসনিয়ে কৃষকসকলক সময়মতে কার্যকরী মূলধনী সুবিধা প্রদান করার লগতে অনানুষ্ঠানিক ঋণদাতার উপর নির্ভরশীলতা হ্রাস করাত সহায় করে। অবশ্যই 2026 বর্ষের 31 মার্চলৈকে কিষাণ ক্রেডিট কার্ডের অনাদায়ী ঋণের পরিমাণ 1935 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। প্রায় 3,38,000 কৃষক জড়িত হয়ে থাকা এই অনাদায়ী ঋণের ফলত নতুন ঋণ প্রবাহত প্রভাব পড়ছে। আমি কৃষকসকলক সহায় হওয়াক এনপিএর বোঝা হ্রাস আর প্রতিষ্ঠানগত ঋণের সুবিধা পুনের আরম্ভ করার বাবে এক কার্য আসনি যুগুত করবলে ব্যাংক সমূহের সঙ্গে একলগে কাম করে আছো। ই রাজ্যখনের কৃষি অর্থনীতি অধিক শক্তিশালী করার ক্ষেত্রে অরিহণা যোগাব। মৎস্য, দুগ্ধ, মাংস আর কণী উৎপাদনত আত্মনির্ভরশীলতা। অধ্যক্ষ মহোদয়, মৎস্য আর পশুধনের ক্ষেত্রে আমার সরকারে উল্লেখনীয় অগ্রগতি লাভ করেছে। ইয়ার ফলত গ্রামাঞ্চলের পরিয়াল সমূহের মাজত জীবিকার নতুন বাট মুকলি হয়েছে। বিগত 5 বছরত মৎস্য উৎপাদন 33% বৃদ্ধি পাইছে। এতিয়া আমার লক্ষ্য হয়েছে 2030-31 বর্ষের ভিতর এই উৎপাদন 10 লাখ মেট্রিক টনলে বৃদ্ধি করে উত্তর পূব ভারতের মীন পালনের কেন্দ্র হিসাবে গড়ি তোলা। কণী উৎপাদনের 51% অধিক বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রে রাজ্যখনক স্বাবলম্বী করে তুলবলে আমি দৈনিক উৎপাদন 60 লাখলে বৃদ্ধি করার প্রস্তাব হাতত লম। দুগ্ধ উৎপাদন 28% অধিক বৃদ্ধি পাইছে। এই উৎপাদন 57 লাখ লিটারলে বৃদ্ধি করার বাবে আমি 500 কোটি টাকা বয় সাপেক্ষে দুগ্ধ সম্প্রসারণ অভিযান আরম্ভ করি। মাংসর উৎপাদনের প্রায় 28% বৃদ্ধি পাইছে। মাংস উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর আধুনিক পশুপালন সেবা আর কৃষকলে আগবা সাহায্যের জড়িয়ে আমি হাঁহ কুকুরা আর গাহরি পালনের ব্যবস্থা অধিক উন্নত করি। উৎকৃষ্ট কৃষিজাত সামগ্রীর প্রসার। অধ্যক্ষ মহোদয়, সরকারে তেজপুরের লিচি, নেমু, আদা, হালধি, আনারস, জহা চাউল আর রঙা চাউলের দরে রপ্তানিমুখী উৎকৃষ্ট কৃষি আর উদ্যান শস্যজাত সামগ্রীর মূল্যের শৃঙ্খলা শক্তিশালী করার বাবে কাম করে আছে। বর্তমান আমার 45 সামগ্রীর ভৌগোলিক সূচাঙ্ক আছে। আমার সরকারে সামগ্রীর বিশ্বাসযোগ্যতা আর গোলকীয় বাজারের সঙ্গে যোগাযোগ সুনিশ্চিত করার উদ্দেশ্যে জিআই শ্রেণীর আর অধিক সামগ্রী অন্তর্ভুক্ত করার বাবে কাম করব। উচ্চ মূল্যের আন্তঃরাষ্ট্রীয় বাজারত বিশেষভাবে গুরুত্ব আরোপ করে আমি অতিরিক্ত 12,000 হেক্টর ভূমি জৈবিক প্রমাণীকরণের অধীনলৈ অনার পরিকল্পনা করছো। লগতে আমার কৃষকসকলে তেওঁলোকৰ উৎপাদিত সামগ্রীর উচিত মূল্য লাভ করাটো সুনিশ্চিত করবলৈ সামগ্রী শুকুয়া আর পানি আঁতরা কেন্দ্র, পেক হাউস আর সংগ্রহ কেন্দ্রের জড়িয়ে সংশোধন আর মূল্য সংযোজনের প্রসার ঘটা হব। মিশন চেনেহজুড়ি, সোণালী মুগা রেশমক গোলকীয় কেন্দ্রলৈ রূপান্তরের দিশে ভৌগোলিক সূচকপ্রাপ্ত

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার ঝিক থাকে থানা বাঙ্গি লি বন্ধি টিমুপি দিহিনানার আরপুকিদ মিনিষ্টার জয়ন্ত মল্য বড়ুয়া পিনি এসেম্বলি আহং জাতায় আলং দিহিনানিং কান সুরিহিনী রাইং কইরা ট্রক ইং কইরা ট্রক সি কেচকলিম বাজেট পেকলাম পনলো ফ্রি বাজেট কাচেংওয়াই আলং বিজেপি আটম ম্যানিফেস্টো আলু আটেং পেন্সি বাজেট কাসেলাম পনপু আরপুকিদ মিনিষ্টার পাচি নিল বাজেট আলং কাচিং থু রাসায়া পোঠাক আদর কে বাদ স্টেট আটক আনু মালং কাপাং টাং পন লাপেন রাধা সাইকেলাই কমাবার সায়া ফানসি আরডিপি পনলো পু সরকারি আসাইপেন পাচে তাক পনলো নোনা দিহুয়া বাজেট আলং সাই কাটি কি কাচারলি অক প্রাণ সোয়ালো জাকং কাং থুর কারবার কি জুই কেলাং লাপেন লাং কে থে লাপেন লংলি কাংরাই কে খাং রংসপি আদাং কাপা চিং থুর হাই হুই পেনাং আংদেং আলং মাহা আতিলু কাপে বার পন জি আংরিং দো পুসি পাচি নি পন পিনি কাপে ক্লাং পন বাজেট কি জাখং নি ফাইং কইরা কে থম আনি সি এসেম্বলি আলং দেং পন জি আলাম স্টেট গভর্নমেন্ট সুরিহিনী রাইং কইরা ট্রক ইং কইরা ট্রক সি বাজেট আলং সিকা কুরুর ইসিরা লাখ ফকেরা ট্রক আতাংকা সুসেকা খরচ আফান পেকলাং পন তাংলো জাগিরোড আলং কে কিম্বম সেমি কন্ডাক্টর প্রজেক্ট আলং সুরি ইং কইরা ট্রক সি কে কেং পেট লাপেন কে কেং কে ওরিং আবার সাই পিপন পপু সি চজর জলাং লাপেন রাত হামফাং আহিন আর ফুকিদ মিনিষ্টার বিমল বরা পাচে তাক পনলো এসেম্বলি হেমালং পাতুমি এমএলএ অখিল গগৈ কেতক পেন কার্জু আলং কে থাক দুনা হুৎসি মিনিষ্টার আসু আলাম থে পাচি নিলো আলাংলি কানিং জে বুচেবারিম আখে কেতক কেথেক সের আরিসো এজাং আতু আফান বোরিং কি পিপন আহিন আবার সাই কি পিপন আফান মাথা পনলো আসাম পেন বাং ফারুক ফরানের ক্যাপ সোয়ারলু আতুম নার্সিপুরা লাপেন হুসুর আলং কেদু টাটা ইলেকট্রনিক্স আবার সাই কেদু আলং সেমি কন্ডাক্টর প্যাকেজিং লাপেন ইলেকট্রনিক্স আহরমু কাসালাম আহিন সিকি দিংপন বমলুপু পাচিনি পনসি আকাংতুই টেকনোলজি আজাকং কারখানা আলং সাই কেক্লেম পন আফান কেনাং সট আপুন আচা কাচারি আফান বাং সুরি সিরা বাং ফারুনের ক্যাপ আরি সোয়ে জাঙাতুম ফান বেঙ্গালুরু আলং সেকে পিপন বমলু পুটা পাচিনি পন্থুলো কেক্লেম কে দাম আজা কং কাপে বাদ পন আফান ডিব্রুগড় ইউনিভার্সিটি পেন সেমি কন্ডাক্টর থিওরি লাপেন কাপিচুন আপুথাক পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা কারিকুলাম পাংচিং টাংলো লাপেন আসাম দক্ষতা ইউনিভার্সিটি পেন ডিজিটাল প্রোডাকশন টেকনোলজি ডিপ্লোমা কারিকুলাম কাপেক্লাং পন আসাই পাংচিং পনলো পুটা মিনিষ্টার পাচিনি পনলো প্রাণমুই লাপেন হেমতুন কেলাং কালানা হামফাং মিনিষ্টার অশোক সিংহাল পেন কাপাচুবাই লাপেন আদর কেজুম লাপেন আরনরি পেন কেজর পন আদবাই আপুথা কার্শিক্রুং আকেং কাম কেদেং পন আফান হামফাং আতুমান হুকুম বিপনলো জনতা ভবন আলং পাতুমি প্রাণময় আহিন পেন কাপিদো পন ক্রুং সাই আমে আলং রাত আতুম অক প্রাণ পেন কাচিজু কেদু আজাদ আলামথি আলং তা কেপা অয় লাখ চেচাক পন পি বুসি মিনিষ্টার অশোক সিংহাল পেক্লার ডাক পেন্ডিং জিপনলো স্টেট গভর্নমেন্ট পেন ড্রাগস মাতে কাংরি কাংরাং হরমুয়া পোঠাক স্টেট আটক আনু তা কাতারলি পেডো হইলো কাপড়ে কাপড়ে কাদি মালং রায়কম আসং আতুম তারলিপ দামসি পেনাং আমুনি দাফান নেপ ইংনাং পনলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশিয়াল মিডিয়া আজক পেন কাপাচে তাক পন আটেং কেদামতাং নিংকান ফ মাতে সুরিহিনী রায় গরাই সি পেনে গরা ট্রক আংবং স্টেট আলং ড্রাগস আলাম থে পেন ফাই সুরি ক্রেট ট্রক রা ফারু ট্রক রা ফ আকয় রেজিস্টার পন টাংলো লাসোয়া সাই পেন কাচিজু বাং সুরিং কয়রা ট্রক রা বাং ফারু ফরা থংকে ব্রা ট্রক্সি আতুমান নেপ ইংনাং পনলো স্টেট গভর্নমেন্ট পেন লুনসেপো জুবিন গার্গ আলামো আকেরাই কম পন আফান মাথা মুন্থি পনলো জুবিন গার্গ আফান কাচিকেমু পন আফান স্টেট পেন কনস্টিটুয়েন্সি তিন আলংটা ইহুম হুম কেমেসেন আওয়ার সাই কেদু অডিটিয়র মাহেম জগ জাগ জুতাং জুবাদ আসেন্টার কে কিম পন আলাম থি লাপেন লাহাই আসেন্টার মালম কাইকে তা লুন কান লামকান লাপেন লাহাই পেন কাচিজু কেদু কাচারলি আকে জয় পেন কেথান পন আলাম থি মাহা আতিলু বাফুটাক আপর কে বাং আহু চেপারাই পন পুসি হামফাং মিনিষ্টার বিমল বরা পাতুমি এসেম্বলি আহে আলং এমএলএ বেবি বেগম কার্জু আলং।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদো কভিয়া ফান্ডা কার্ডং বাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্ধল পিনিকে জাখং নিফাই ক্যাব ভমতা আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম বি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরা ইংকরা সির ক্যাব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল আদন্তু আং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আরজি এক সেনাং পিনিয়া থারলামথে থেক সের সি অখুং দাম থেক থে তে অক থন দাম মাতে চেরে রে তে আকিসুং দো পালামথে লামথে কেমান হিলে কামান পেন থিজক ফাক আশিকার কেদাম আফানসি অখুং বুলো অখুং মাতে শিকার কেদাম বুলোতে অকিসু মাতে টিকে ইংনার লাপেনকে থকবাম বংক্রুই লাহাই তা চেতং লক তাহাই লাহাই আপিপেন চেরে থেক তাংতে থিজক ফাক ওরেক ওহারসি লংপো চেরে থেকতে তে টিকে ইংনার আথেকে অকিসু আরি দেংলে আপ্রাণ কেদাম নাংতাদু লাসি অখুম কেদাম আহুদ উন আন চেরে নাংজি পালামথে পিনিয়া সারলামথে লাপান হ্যানল লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতারনি আপদ সে লু নাংদিং আলং লুন চেথা কংদিং পেন আসনসন আলুঞ্জির আরজিক লংপ পিনি লুন চেথা কংদিং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আরজিক সানাং কিলুঞ্জি রিঙ্কা ইংটিপি লাপেন হরেন তকবি কিলুন আলুন চেথা আলুনালামথে দাম তাং আসেং কান

0: নাগলি তুমকার বেং ডেংকার জুলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিং ডেং কেবা মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবুরা ফো কিলো হার্স পেন ফারু ট্রক সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবুরা ট্রক ফেন লু আদুন্ঠু লুন জে থাকাং ডেং পেন লুন জির আর্জু জে ফ্রাং লাম জির আর্জু ইক সেনাং রাত আহাম ফাং আতুম কেক্লেম নং জি আকাম আমু বংশ পুথাক লামজির কেতক বাংলা কে ধনসিং হানসি লাপেন কেথান পঞ্জি কি বিক্রম সিং হানসি তদাংটি লামজির অর্জিক সেনা
1: পিনি লাদাখ আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আজম একালং হামফাঙা সঙা পুথাক লাপেন কেক্লেম কেদাম আসায় পুথাক চেথানদাম সিনাং ইলিতুম ছিহেক পেন কাচিনি দাম হামফাঙা সং লাকে থেক মুচত রে মুচত মতে চিনি মুচত আমুনি রাতুম কাচিংগ্রু মাকলাম রাত লাপেন জুং জুং আকেমাং কেপাপ্লেং পঞ্জি আফান হামফাঙা সং আরু আরিম দোপিক লাপেন কেক্লেম কেদাম আসায় আবাই কাংটা প্রেকজাম লাসনসি লোচারলি হামফাঙা সং বেহা বেপার আহাম ফাংসং সাইচুটি কি আহাম ফাংসং লাপেন কাপ্রে কাপ্রেক দো ইরিতুম হাম ফাংসং কেমি কাহে নুয়াফুথাক্তা চেথান পন্ডনাং বঞ্চিতামি আপ্রাংসি কুপিয়া পটসি হাম ফাংসং নাংমানাং কগমা লা চেথানদামসিনা ইলিতুমা হাওয়ার লং চেলাংদামলোতে কিদুক কিসুং কে বয় কিফোফে কেলিলি আসন দো আনাপুথাক চেরক টকপেন কিদো থাকজি লাপেন কাচিং থুরা সাই কেডেং পনা কেনাং চেথেক লংসি কেথে কেরিয়া মুনিরাতুম চিংরুম সি লংরিয়া ফারমান কাং থুর পঞ্জিয়া ফান হামফাং আসং পামান পনলু হাবার লং আ অটলাংনু আসাই কেক্লেম মতে করাপশন আসন আসাই লাংনু কেপাবির জিয়া ফান হামফাং আসং আকেনাং থেপিক সরকার পেন কেক্লেম কে দামালং মতে রাদা ফারমান কেপানং পি আসন আবার সাইলং আ অটলাংনু আটু

0: bidikang limpen ali kichu endundo thedung thedung sarkar pen ki pipon rada phan ke panong pi avar sai do analongta hamphanga song atum kache rok toka jok kangkhrung kang sai padosi ongdung sai langno lapen otlangno ke klem amoni ratum phan pang thek ponlo lapen der arona teng pen kang sai pado ponlo halapu alosomar lapen ata kawe ausomara tum phan kache nek kahulu asona sai langno det piadang ta par om phlu pason si piniani iritum theklong lason asai langno ke klem amoni ratum phan kepang thek pona ke nang sot lason si ili tum hawar long ke dam tang ani alo sumar atum phan a okke jor amuni ratum phan pang thek dun si dera rona teng pen kang sai padu ponro ata ki jum hek osu sumar atum aphan angtan apir the chini je thek the ahem tun along ki bidun lapuson ke klem apu api tum kachini ne mate thekdun serji redun set popu ke matha ningche theisi angtan banga hem ke charliang kor hut ardiklui asai paklem dun pu lapuson asai lang nu mate osomaratum phan kardiklui asai ke pekpon ke india derarona phan karkando lapen adaidu chethandami child labor apu thak pini ham phanga songatum kache paduga joksi radatum asap kache rokto ason nangmando halapu atokanu ke do school ke charlia hemalong ki phophe ke lele ason do anta hamphanga songatum pen ritar liponsi sarkar afan pachini ponpon chethandame iri tum hawarlong drug kirim lapen kapre kangri kang khrang hormu kirim atum phantame cherok toga sai deng ponsi than pare ponlo lapen adai ki dove katum afan police sai khiari deng pajir ponlo langdam lote sarkar pen ke claim ke dam ke lele ki phophe asai do anke hamphanga songatum pensi pachun pi ponlo ahut penge sarkar lapen hamphanga songatum angbong cherapsi hawarlong akehinu ason pavir ponro ili to mahawarlong chelang damlote hamphang ason akenang thepik hamphang ason ke klempen ason son gyan chini ponlong lapuson ason along ke klemdun pen jungjung afan leadership ason ase keta long pon pon hamphang ason ke me kehinu alam the chethandam sinang ke me lake ke chengsi hamphang ason ke duajok corruption mate sailang no ke klema phai nang jumlo adunthu hamphanga song ke do ajok rong ru kaching thura sai pipon long lo adun thu marat long ri ke charai kom la pen det ke charai kom along kai ke ta hamphanga song pen ar japon thi adun thu education hin katiko ki do asai tin along hamphanga song atum cherap chitu dun pen pachun pidun adun thu alo su somar la pen osomar atum ar rights ke rai kom along kai ke ar jap thi adun thu kidu ke lak hamphanga phan ason son ka ching thura var sai mate ka chirok to ga sai ke deng pon adun thu rada tum ki sung ke boy hut la son si covid ki so bu rahut ham phanga song pen penang akera rada phan pipajir pon sarkar pen ke claim kle ke le li asai do analong ritar lip dun si kang sai dun adun thu ke ke pang ru ma son asai long ham phanga song atum akenang the pik la pen arpu the pik kangri kang khrang hormu ke pa vir ji apan ham phanga song atum arpu the pik la pen chirok to ka sai deng pon bon la pen kapre kapre asonamung hamphanga song pen ke klem ke mi dolang halapu hamphanga song nangke bat pen jakong ke babason ta ilitum theklong athe radatum kolophansi kachiki ji ma pu manghu mangre masonji nangman da titi ta do lapen kirung ke rek mate donation ke hanga phai nangke bat lapu sonta ilitum theklong moi prangi bang jilang ani hamphanga song anso se jakong ke theji lapen rad apharman ke klem ke damalong katikum do de de japan arna ma thenglo khirjumi hanglo nang নীলিকোনাট নেকি লেলে কি ভোফে মাতে কি চকছে দু ইকক লোটে দিয়াপন ইকথা কার্টন
1: লাপন আপন আলি তুম ধন সিং হানসি কে থানপন আলামজির হামফাং সং আপুথা লামজির আজিরং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দিং কিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রিস রাতো বড়া ফো কিলোহার্স পেন ফারুক টক্সিরেন করা সিরকেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল নামপি নামদুর থেংপি থেং প্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেং প্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেং প্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চত জি লাহেনল এরং আথেংপি চর লুত

পেনিগা পর্যবেক্ষণ লল আসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার বিংদেন পেদাল বাহান শিখাং তো নিকল পেনাবলে পুঠাটা পরতিং পেঞ্চিত অংথ এগলো নাং দুমে থাকমি কুরবাং থুক।

লাপন পর নালিতুম গুয়াহাটি পেন কাপাচেটা কার্বিয়া জাইমেক আর জিগলং টাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরে পর পর ফাইভ লির মিনিট হংকেবা পর চোখ এক টাংল লাসে রুইথিও নাকার যদন কে দো আনার আদা ফানিলি লার্টার রং ফারপি আর নি গাংসামা কারম না পাজে রেসি পিনিয়া দুনথুয়া ট্রান্সমিশন ইংপু বনিগল জাইমেক এবং লাকে এফ এম বেনালং প্যান ফারু সিরা তবরে সরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ প্যান টানালিতুম কেডো অনা জাইমেক টা আর্জলং ইকজে আদুন্থু ডিমাসা লিরমিয়া লোন আর জয় মেগাং দেং লং প্যান আ সনসন ডিমাসা লিরমিয়া লোন আর জুয়েক সিনা আপ্রাংসে প্রিয়াঙ্কা ডিফুসা কিলোনা লোন আর জুয়েক সিনা আলোন আলাম থে নাইহা খেসি

0: vinegar a sap sap pidu lamang ya jir ki dingi bi phan lo parok jang phong thala son lo u payment pa mi po jong se ang tak do u puti sakhi po
1: ko dang thuli po
0: dang po dang po itum bi melo bolo te hedi asap o pine mana ko pura roi o son du ji den di la so hulo pote ko an roi ma pu itum chini chini ne bolo en ta la chithing lo ra har lung long itum samuspen sok chompo sok chom mesen se hala chithing lo ra lang long bidun po angke inglim chok pola tu hadak la pu athan klom long son po la pu an lo pote rung melo su pom pom makusi glass a container long he dung du du du du po angke si do vet vet pongke mi ulo la bangke bi vet ta choklo a sap su vinegar hoi pidun po hedi son dak dak si bok bok ta la son lo birik ta la son lo birik ro sa pu ta pu la so bangke ni lige grinder song si direct si ki koi
1: na li mi thanga ku lat long tong ke jor chot ma ma te hong ta jor jor ma
0: ni li mi thanga ku lat long ta jor ni lige thon dam dam hada la da lom di phu la pen dong ka hamren bethe ta ni li ludun dun la pen ha bangalore bethe
1: tan te hor mu long ke adora mui la hai ge ko son ne
0: adora mui ta la ni li ge klem a puthak la pen ni li hor mu ge long a puthak si ni li ge en pu sita me hor mu pen chitilo le pute en no da
1: la ba so sai ge klem long je phan license ka che pa long ji phani ku pia sai si ge klem la ko
0: te dipu district industry long dam non la da odium registration pudo computer long la pu processing a fi pharo phop la pendet ke nili pan training nang toy phit lo training tang det lo in te ili tum la son la hormu chu bonai long hem bonai long pen chu jor long pu phan ke fi sai pudo hala ta bang nang registered people office bensi
1: tan te nin an li than ba chi ning tum ma la bang so sai pen ta hem tu ni si ke reng ever sai du pu
0: te ili tum ke chukle ma son ke dupta me itum ke long tang a son itum chirim chi bidun thek দেতি মিঠাং হেম চি চি বনাইরা ইসুমার ইসুমার ডনরা ফান্তাকে পেচু সিকিমে হালা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি চার্লি দামতং থেকে থেকুপ সিতামে নীলিলং টাবাং তামে নীলিলং লাকেলা মালং সু ডিফুয়ালং ল ওয়ার্ড নাম্বার 14 আন্ডার লং সি নীলি কিদো আরসাক এন্টারপ্রাইজ পলং বাংলোতে নীলি কে চার্লি ফান্তা নীলু বিধা পিজি পেনসং থাকছি নীলি তুমি বাং আপর আবে আপট কে হেলোভিং আদিম তামে বাং রানং থানাই পুস্তামে নীলি দামজি
1: nang lipen asona sona hormu kason se kibi aputhak chi huchiput long apot churupar piklo nang lichoka ma sai long antame arnamle ahir jume na papi dun lone tangte ilitum kachingi keche than ajaime kelapu anle ing tonic koklone kardom
0: kardom

বেলাং লে নাংরিক রূপি আবাং লে দারি রিক নয় নাং দারো রিক নয় নাং ওসে বাং রে ক্রোপি লোজাং তা বাং কিম রাঙাদাং আন দারিয়ামু আন দারো আমু আন বাং সুম বিরিক কি সাং রিক এ পাচিতাং শিলা বিলো এ আজাং মাসুম বি আবাং কে আথয় বিনাথান বাইয় বিহায়ারে আনসি সুম বিবাং ক্লোদাম শিলা বিলো এ আজাং বাং মেক আরং কি বাং শিতুক মি বাং কি চান ফাং মি বাং কি চান বাই সেপ চং কুরু সেন সান বাই তাং মিয়া বোলান তা বাং কিন

0: Oi, mate, eksiden pusitami ilitum aprandami jokpon po lasi lapuson haya ronke ilitum kroiponsi kemi lason tak taksi dothulang ilitum kangri pen keve ga tumaphan sodak pen kachirita akinang sot ilitum kangri pen hemkonglong keve gi ke nangne lapuson kangri pen keve ta isi aron karkan asonlo jongsi ইলিতুম হেমকংলং কেবেক লাপেন কাচিথাপ আতুম তামি কাংনি দর তেং পেনসি চেথাপ নাংপ আমুনিরা ফাই জংসি ওং ও লাপেনতে কেবেক মাতে কাচিথাপ আতুমতা কাশিকসাক দোকপ লাপেনতে আরোনা তেং পেন সিতামি আদাই মাতে ফাইন তামি পিনাংকপ লাপেন কেবেক আতুম সিতামি ফোন সিতামি চিংকি ওয় পেনকে বেগপনাংনে লাপুসনসি ইলিতুম আরন কিপিপনা তেংপেন ক্রয়পনলোতে থাংনাত কাশিকসাক সিতামে আবেদেতপ আথেমা ইলিতুম আরন কারকানপেন ইলিতুম মুনিরতুম এক্সিডেন্ট মাতে কাচিংকয় পেন চত্তাকালি মারাত মারেং আপি তুমপেন সিতামে কাচেরে আকেনাংসত ইলিতুম হেমকংলং কেবেগ মাতে কাচেহেলাত পেন লাপেন কাচিনি আকেনাংসত নাই আলামথে লাকে ইলিতুম তোয়ার কাছে দাম মাতে কাছে হেলাত লাগে ইলিতুম কাছে দাম নাং জিয়া তেং পেনসি দাম নাং পো লালতে থাংনাত আকিসুং লাপেন হেমকংলং কাচেতং লাপুসন সিতামি ফোফেল লাসি ইলিতুম হেমকংলং বেগব মাহুত ফোন লাপেন এয়ারফোনস লাহাই সিতামি চেথন নাংনে হেমকংলং বেগব মাহুতকে কাইকে তা ইডুং এরাই চেরক টক্সি কেমে লাপেনতে ইলিতুম হেমকংলং কাচেহেলাত কেপাসাং লাপেন আফি দুনব মাহুত সিতামে কাইকেতা আদাক বিনাংজি লালোতে কাচিংকয় কাচেতং লাপেন লাপুসন আবেল লাপেন কাইকেতা ইলিতুম হেমকংলং চেলাংনাংজি পিপিয়াসন জি কাহিনু দোমা মো কাহিনু কেদো পেন কাচিংকয় পেন সিতামে জগপন পো কেচেং পেন জংসি ইলিতুম চেলাংপন পামিলতে লাসি ইলিতুম লাপুসন কিসুং পেন চেপাচক জি পুলোতে আরন কি পিপনা তেং পেন ক্রয়পনসি কেমি পারজি লালোতে কাচিংকয় লাপেন কাচেতং লাপুসন পেন সিতামে ইং আর পন পো লাসি ইলিতুম কাচেথানং জি আলাম ব্যাংকে দুইক পিকলাং বন সিতা আপরালাম দুইক কক পট মো আর্নিকা প্রেগলে চিংকি চেথান পন থুলো নাং লাসি পিনিয়া জাই মেক আপুথাকে নীলি লাপুয়ানসি ইংটনিক কগল লাসি কাদু কাবে রেডিও কার্যুপ্রং আরাত দোয়ান ফান্তামে দমি থাকমে পিনিয়া জয় মেকে লাপুয়ানসি ইংটনিক কগল কার্ড
1: লাপনপর নালিতম লামজর আজাই মেকাং ডেঙ্গলং প্যান রূপঝিলিং টিপি পেন লামজর গেথান আর জিগলং তাংল লাকে আকাশবাণী ডিফু জয়মেকে পাচাতক পনবম লাকে এফ এম বেনালং পেন ফারুই সিরা তবরেসরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালিতম কেডো অনাজাই মেকটা আর্জলং এক জিএ আদন্থু পিনি আলামজের আজাই মেকাং ডেঙ্গলং প্যান নংনাম কাছে থাংক্লং লুনসেপো লাপেন লুঞ্জুর কেটক আবাংফু সার্থে রংপি লাপেন হুটবাং হারমোনি বেয়ংবং চিহু চিপুত আর্জুক সিনা

0: khelun jir carbon da la penkilun alun se po aphani lidak studio long chophalo la pen alang lisa me na chitong nan la cardom sir
1: cardom
0: alang li la ke maduta kali nong nam chithang klong alun se po sir sir therong pi la se sir chithane thana li non ko na chiki do bomb la pen tenang li non ko pc ke claim bomb ri jokar jura tam pan thiek men thanji ma sir
1: churo la la se nili mahanga thek bangke jengkha kaniarong pite plongarong west car bianglong hadak sinili mahang theklo lapen jengkha lp school me school high school hadak pe sinili metric pass lo lapen higher secondary bangke nili hujai college pensi ke pass lapen te ako dak diphu 1992 anikan dak degree nili nang charli dunlo kilun kecheng bangke ইংদেন হিনি মানে ক্লাস হিনি ক্লাস কে থম লা সোহলম পেসিনি লিলুন কিলুন কে চেং জেংখা এল পি স্কুল এম ই স্কুল লা সামার ভেকেশন প্রোগ্রাম হোট কালচার প্রোগ্রাম হোসিনি লি কার জাবুন চেং চেং ল সিতামে পাজুত কক লা পু প্রোগ্রাম কে থে লং কে লুন লুন লং ক্লাস সিক্স আলম বেসি নিলি কে দুল ল 1986-87 পেন কে নিলি কার্বিয়াং লং হেম্প্রে কে হাং আসং লং নিলি চের আব্দুল ল পেন জেংখা আলং বাংকে নিলি হাদাক কে এস এ ব্রাঞ্চ আ প্রেসিডেন্ট লুন্দা লুন বম লা কে এস এ আফান্তা নিলি সং ফান্তা ক্লেম্পন বম লা সনসিন দিলি ওয়াং বম ল আমাসে নন লুন বম ওয়াং বম ল নন নিলি কে দু ভাঙ্গে ডাক দি ফু রং সোপি লংকিং হিয়ার ওয়ার্ড নম্বর নাইন বিরলা গেট পুতাপু নন ডাক সে নিলি কে দু
0: নাংলি হিন পেন কে পেন আনা লুনে বন্ডা ল পেন তে হালাস আকাই হয়ে পেন লুন নাংলি লুন গেছে থাং পিকল ল পেন নন পু ওভে কে মিটুম সামে আর পিকলা
1: কালা
0: তালো কিছু থাং ক্লং ক্লং আলুন চেঠান দাম পলতে নাংলি রামসু দো দেলো অংশ
1: কালা
0: এম এক তারেং এট দেড় লং রিয়া ফান পুসি সেংকান সুরি হিনিয়ার টা চোবাই দেড চোবাই দেড মিলু রেন রি কোরং বাং এফার লু চে জরা কাম কিছু কে নাং জং বহু লেন টুক পিকলা
1: কালা
0: সেসু অং বং পেন নিলি নিলি ফানা কার জুই কেলা ল রামসু দো দেলো অংশ লাসুয়া লুন কপি কে থেক লং পেন লাপেন দে কপি কামাথা পেন সিনাং লি কার্বন ডাল আছে
1: লাসওয়া লুন বাংকে আতমু আসাবো দো লাগে হেম্প্রে কে হাং আর মুংসিং রুম দো লা বাংকে 1989 আলম লহ আমাসি বীরসিংকি লং থেডুং হাদাক আর মুংসিং রুম দোপো রেলি দোপো পুল আমা নিলিতুম কার বিজুতাং জুবার আসং আহিন পেন পেনা আন লুনসে পো লুনসে পিয়ে তুম নিলে তুম হেম্প্রে কে হাং আলং সে চেলাং দুন রুগল চেরাব দুন লি হাদাক দুন ল পেনা বাবাংকে বীরসিংকি লং রিলিফ দোপো মাই কে থে দোপো আজও কে নিলে তুম উলুগুঞ্চি আই বি লং সেকে সাংদাম আমার বাং কাদো কবে তুমকে লুন চে থিক ল কমানে কে তুমো চে থিক ল মানে কে হিরঝির চে থিক ল নিলি বাংকে কপিসি পেনা কেপাক লাঙন পমালা হ পোল আমা নিলি নিং মাথা লেয়াল নিলি তুম জেংখা রং পিয়া রং হাদাক ইংনামা পিদো পিক তোয়ার বেঠে বি থাকা ইংনামা পিদো লাংহিয়া দং লং তা ইংনামা পিদো হালা তোয়ার কং বগুরি আং লং লং তা ইংনামা পিদো লাসো মাথা লেয়াদ মাসি রং রূপ হাওয়ার রামসো আজো ইংনাম আজোকে ইংনামা পিদো পিক লাপেন রিড পেন হেমকে বাংলো পোলোতে আর নিগাং সামাপর ইংসিকে বাংলো পোতে লা পাকা কিংরি পিয়া কিংরি লং হ্যাঁ রি নাই ডুং লং হ্যাঁ দি ইং নাম পি তুম হাং জিও দিদি আমার সে নীলি পাই তুম নাম থাল কুমালো নি রিদ লং হাং জিও দাহো দাম সেরাং না লাইকে হাবি দা পিলো ইং নাম পিলো আর নিকে সে লো লোতে লা তুমকে লা তুম তা হং নাং বার পো লা তুমকে হাং জিও পো মুনি রেশন লা তুম তা কাসার লাং দা দো বং ওই লুন কে লুন আসন তা দো জো লাহাই আলাম নীলি নিং পুরুলেট মারসি কসন লন্তে লাহ পুল আমাসে নীলিমা থাল রামসু বাংকে আমেন দো ও ল আক পেন লা তুম ইং না পি তুম কে দো তালা রামসু আজ আনি হাং পিক লালে দেঙ্কা জং রং লং দুজি পাক পি এল হায় রং লং দুজি এ লুচিন লরব আফাং লং সন দুজি কাইফু আফাং লং সন দুজি লাসন যে আমাসে আজও নীলিমা থাল আমাসে লাপুকাই লনতে লাসো পুথাক সে নিলে লুন টক মতে ল লাসো আপ্রাং দা নিলি লুন টক যাইল টক যাইল সেতামে রামসো আলুন কে হাদাক সে আমাহাং পা থেকল রামসো দো দিল অংশ রংসো পি বাং পো আলু নিলি রাং লুন পিচম্প এ রামসো দো

0: নাং হাংজ করপি জুদেত আলামো ফেরে অংতে পো চেরেন জিতা লং লে নাং তা সার তাংল হে রামসো দো দেল অংশ রংসো পিওয়াং পো হেমবান দো দেল অংশ হেম কি মিওয়াং পো
1: লা পেন্ডেলা সো লুনালাম থেলংলা থুম রয় রয় ওয়াক রয় রয়
2: লা বাঙ্কে থুম রয় রয় ওয়াক রয় রয় জারবব আর ওয়াক রয় বাঙ্কে হালা সোদ আলাম লহে নীলি রং রুপেন সিকে বাংল না পেন ডাক রং সুপিকে ঠেক লং বাঙ্কে ব্রেক ডাক ডাকে মুনি তুম কে ডোগ থাক হেম তা মিসেন সান তিং হেম সাইডে হেম থেং সং হবে হেম লংলি হবে বিল্ডিং সাইডে ল কিছু কেজুন তা মিসেন ল না পেনতে কেথে কথে সহল লোক চারলি পুস্তামে জলাসো কেপ্রেক যে হা রং বাংকে নিতুম লাসন শিকাচি চাকনাং হেম চু কিম পুসিতামে লাসন সিনলি তুমে কাচু কিম নাং লি চাকনাং কাইফো হেম সাইদি আর বুং আর ফে ডুবে থেং পি লপেন কাইফো ফেলাং বেশি পাদর সাইদি তা নন লাদাক বাই কালি দেয় লাসন থাকছি নন লা কাছে সঙ্গে চেং হুসি তামে দাক নিলি থেকলংল থেকলংল যে সংজা পু আতুয়াং বং লাপেন কাছে রাবদুন আজির পজির পি তুম আং বং অনতা লানাকে প্রেক ডোলাং এ যাহা কাতুম বাংকে কিছু কেজন তা প্রেক চ্যাজি কে দুগে থাকটা প্রেক চ্যাজি এ যাহা তুম হান বাংকে কই চ্যাজি লাসন মাতি রং পেনকে বাং তুম হান বলো দেয়াজি লাহাই আর জান নিলি দাক থেকলংল লাসি থুম রয় রয় ওয়াক রয় রয় যার বব আর ওয়াক রয় পংতক কয়র হেওয়াই তয় ফুল কদেশয় রংসপি আসর আনকি আং থিপ চলং সয় লা হেলো নিলে কি পুদা মাগে লাসি আর লেঙ্গে থে তুম বুঝি নে বুঝি যে নে লা মাগে চিনি দেল তা নিলে কে ঠেক কে ঠেক দাম লং আর জান পেছি নিলি মাগে হালা সুদ বন্ধাল
1: নন পুদা আর জু বাং টপ পিক লাগে ওবে কি মিতে মানতা দেড লং রিয়া ফান পসি সে লা সলুন কমেন্ট টু সে বন্ধাল লা পেন্টে কুপি কাঠেক লং মেন সে হালা সপর থেং লং পেন সিনং লিগা বন্ধাল
2: লাসলু নিলি কা বন্ধা বাংকে 95 94 95
1: বহুত নিলি
2: থেকলং যে কার্বিয়াংলং অটোনমাস স্টেট মুভমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট পুরল কাপড়ে কাপড়ে খাইটা ডাক নাং চেরাব দুনল মি ওলাম লাসং থাকছে নিলি তুমতা এপ্রান চে থং দুটছি কে ক্ল্যাম দুনল লাপেনকে সং হামফাং তুম নাং পিন খাট খে পিন পুস্তামে নিলিকে আপর টেংপেন লুনকে তকপি দুন কি লুন নুন লাপেনতে লুন চেতো পুস্তা মেকে থান পন লাহায়া যাই মেক্সিনে লিগে চেরাব দুল লাসে সং হামফাং লং থেকলং ল এ যাহা কা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুনপ ক্যামেরা চেবেক দুনপ কমানিকে কপিনি লাসন চেরাব দুনপ লাঙাবং পুস্তা মে অরণ পর কের কের প আপ্রাং দুনপ আরলেং ঠে তুম ফান চে তংপ লারলেং ঠে সি এম ইয়ে মা তুম ফান কাচিং কি ইয়ে ফান আবার সাইচু এনপো সেতামে লাপু হক হাকে ক্ল্যাম নিজি রার ফান কে যা পো নিজি লাহাই সং যা পো তুমা পেন চেং ল পেন না আনা তুম বাং লাসন ল আলম ও ফাঁসি ক্ল্যাম চট মালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং লকে ক্ল্যাম লা পেন আওদা দূর আল্লাম গে নিজি কা দো কবে নিলি নন আমেন কে পুপে ল সং যা পো তুম হানকে সেতামে নিলি লাসন সে কে থেক দাম লং লাসি রা দা মায় লংকে নিংজে পো সেমে পা দেং পো উন আন উন আন আরি চিরুং পো হেমপ্রেগে হাং হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসে হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসে ক আন আননে হাং সার লাং পো রা দা তুমান পাথুর পাকল লাসি রা দা তুম তা কার্বিয়াং লং আর টকা নু আন তা থুর পাকল হেমপ্রেগ নাংজি হেমপ্রেগ লং লেটে খেই গে বেরল লাবাংকে কাদ্দু বে আরা তা ক্রয়ল চেতু দুন পাকল তামে এ জাহাগা সংজা পোটুম লাসন সি ক্লেম ল আলম ও আরপু ডেংডুন প ইরি প্লট হা লা আলে ফানলা কাউন্সিল লং দুন প কন্ট্রেক্ট সাপ্লাই লাহাইছি হে চো এন পো আহেম চিকিম পো আদর কিছু কিছু গাড়ি চেনাম পো লাসন সি নিলি থেগুন লং লাসি হা লা সেমেকে তাঙা বাংকে সেমে লাং ডাং আসন সি পামান লাপ লা ল লাসি লাকে চেথান নাং কগি লাগে হালা তুম ফানকা সরসা কমানে ইনুদ বা ফানকা সরসা পালাম কালি মানে পামি থু নাং সংজা পুতুম তা আনিং পামি নাং এ পাচিকু বীর নাং

0: pekang luti ebeng anang mumang mande thivin thewan jo la se hola hempre kelong nang po hadak chingki dam nang po tripartite tok do nang po delhi dam nang ji chesong nam nang ji mohala sohor bang ke lai tum ga bilu la tu thivin thewan po abirat po jo la so inning ke jang je la pe inning ke oi du kok lo nile la se song ja po tum ban than matik lo নার জুন না জুজেন লাসো পসিল নিলি কাবুচি দাম নক
1: আসে লুন পেন্সি কি থান
0: লুন পেন্সি কি থান আসে নিলি ফানে পে না না তুমকে নাং লাং সেলা দোয়া লাগে বাং ফান সরসার রে ফুফু কা সরসাই গালি নিলি বাং হক পেট খেদি খে গে চিং হন
1: কে থান
0: নন বিসারলাম লহায় সংজা পোটু ভানা নিলি চিং হন পিক পিক লাং সুসে পাকলাম থুনা লাসো আনিং এ পারুং নুন ফাসি নিলি গে কাবরি জে রাপু
1: লাসা দেড়লংরিয়া ফান পুষি পালাম মাং কেন টক বন্ধা তাকু পিপর মাকে থান লং ল পেন্ডে রেডিও কার জুরাত তুমি নাম চিনি দুন ল সন্দাক থাক নি লুন চেঠাং পিকলতা সেঙ্কান সুরি হিনিয়ারটা লাসো লুন দা চেঠাং পিকলা পেন্টে নন পুটা আর্জুবাং
0: আর্জুবাং
1: সে লাসো আলুন দা কপি কামত হা কপি ঠেক লং মেসে কাম বন্ধা লাসা হা লাসো হত আপর
0: লাকে নীলি তুম মানে নীলি জং জং আলাম তা দাগ দুচিয়ার ল লাপেন্টে কাছে সং আলাম ডাক ডুলো নীলি জং জুং এলাম বাঙ্কে নীলি তোমার রং কি দুঃখ সপিতা গালি লাপেন পাফি পিক নীলি তোমার রং জেংখা কানিয়া রং পিতে প্লং রং পুলোটে আর নং গেছে থাং পিক নীলি পশি রঙা সারলো কার্বি কুরফ ডাক ডুলো রং মার জং তেংলো হেলা ডাক তোয়ার হবে মি হবে লাং হবে রং বারিমলো হেলা ডাক তোয়ার আবে রং চহলা তোয়ার বা চেয়ার সে বেজি বহি বহি ফাঁক হি দংচুই লা আন তোয়ার লা আন দিম পেন্সি নিলি কেবা লা আন কে পাফিয়া দিম পেন্সি নিলি কেবা আদন তিন তা হেম থেং সং সাই দিল আর রুম কি সুন বাঙ্গে লা আন কাম আবে আর রুম কি সুন কে হারিট কে দাম কালীপুতে হিথি বরবা কে দুন লাসি আর রুম কে সুন চজি আমাসি লান কে পাফি মনি রে তুম তোয়ার টাকা চে পান তা নিঙ্কান সি পেনে ভয় বেজি লান থুকে লাকে ইং ফাটলে দু তলা পুলো আজালে দু তলা পুলো হেলা দ্বার পো লাসি লা বহি ফাঁক হি দং চুই লা আন আর দিম পেন সিনি লিখে বাংলো তে কাছে সংলং কে ওয়াং পেন লাদাক দিফু রং সপি লং নন লা হেম্প্রে কে হাঙা সং ESDC অফিস আলং সিনিল তুমবাংকে দুকলুংলো হাদাক মাসি পিনি হানসে রং হান পেন পুস্তামে বাঙ্গু পিমা কে তুন কে ডাংলা পুচু রুন পো আর নি ওয়াংটা মাই মিটিং দুন পো লুন লুন পো লাসন লো সেতামে ইসি অপর হোর আর নিঙ্কান লাপেন আর নিয়া আছে ক্লো বাং নিলি নিলি নিং আবি দেয় ল সেতামে লাসো হোর পার্টি অফিস এলং লাদু ভা রি কা পাথে সু গলি লাসো নিঙ্কান নিমি গা তালন পাথে পিগান নিলি তা মানে নিলি কায়ং বঙ্গেল আন কেথে আমাই লুতু নামাই গে থেকলং গেলাং নিলি তা নিঙা রং পেল চে হক সাদল লাপু বাং অক আন কি তুন কে অং সুগলি রাত আফানসি গে পাচুই লাসো মাইল নীলি নিঙে পুরি বাঙ্কে নীলি নীলিং নীলি নিং জমা থা দাম বাঙ্কে নিং দুক পি গান্তা বাই লাহায় তাঙ্কা লাহায় অক আন আনাকি অং লাহায় ডেকোরেশন লাহায় কাদ্দু কাবে ঝিলিক মিলিক বেলুন কা পাংজার কাদ্দু কাবে পীরথে কো আন নিল তাক পয়সা কে দামি দেই লহ ই নুয়েট মুন্থি দিং নিলি আঙ্কে নিলি গেল পার্টি ফিস লঙ্কে কাং নি বের তালা হেম্প্রে গেল মা খেঙ্গি লা ডাক দো মতি দি লাগে সম ডাকসি ইং নিলুন পড়নি গং সাম বাং পেন জিং গিলুন পলা সল আমার সে প্রোগ্রাম কে পেন আপ দো পো লুন কি মি কে নাং সল আমার সে নিলি ডাক মা থাপন বয় বয় ল আজও তখন দেল অঙ্কে পুথরার নি ডাক প্রোগ্রাম হন নিলি লুন দেল নিঙ্কান সুরি হিনি আর্তা পীরথে আকায় নাং চক সিপু মানে লা সহুরা প্রোগ্রাম হেদি নিঙ্কান সুরি হিনি কে চক হ্যাঁ লা একুশ শতিকা বুটা পুলো

0: লাচু অসমীয়া পেন বাংকে লাচু সেলিব্রেশন বনলা নীলি ছুটি নি দেখল সেটা লাদাখ পার্ট অফিস লি লাচু আমার লাচু পশি নীলি মেনা হচ্ছে মাথা নিং দুঃখ ল নীলি তোমার রং লহান কে পাফি মার নিশি চিং থর্দু নিমালা বুল তো যা তা হেমপ্রেক সিকে হাং লোব ম হেমপ্রেকে হাং লোবল কে লং লোবতে আং দিয়াং দন সে মানে লং পো নে তোমার রংটা তোবার টপন লং পো লংটা দুপো মেয়েটা দুপো তুর বং পো বাং বাং তোমার রং সন পয়া সে নিলে হাসো কেমান দন না সব থাকলা
1: মাসাব সুপার জি মাসা ইনকুম সি
0: আলুন বাং নিলে চুটি নি জাংলো নিং কান সুরি হিনি আর তা পীর্থে আকাই নাং চকসি নিং কান সুরি হিনি আর তা পীর্থে আকাই নাং চকসি সিংকান কিমি কারচো আলির আচাম সিংকান কিমি কারচো আলির আচাম বিপদ মাপু আন রেং দগ রেং নি
1: পেন্ডু থুলাং সার নাংলি লা খেলুন জির বাংকে নাংলি কে পেনাং আনকে তক

0: काय नांग चौकसी सिंकान की मी करचो आलीर आचाम सिंकान की मी करचो आलीर आचाम पीपद मापु आन रेंग दोग रेंग नी
1: पेंदो थुलांग सर नांग लीला खेलुन जिर बांगे नांग लीके पेनांग अनके तो सोंग बोंग पेना कोई सियलुन दुथलांग ए मेक तारेंग एट पोला सो लुन होला सो काय हरमेंट तप nang lila lun bon da det pa che thang det pa nge arjubang bu pik apenon pu da arjubang no lang sar so la sila so lun da kupi ke thek long pen hala so por hot sanang lila so lun ka bon da long lo
0: la bang ke ni li pini nal tum phan mate kar biang long ra da phan ni li than dak po athe lam pa tu lam plang ple so pa tu so ring ri di ni li phan ki mile nang puno heno le nang puno sita me hala so ni li ke thek long pa so ni e sona bang ke emi nang bong klem ra pet dam ra pet hian kache ber kache ber la pen kachong thui lo kacho bai lo la pen te e si bang ke delhi rong supi bharat sarkar kachari e tum kai ke mata la puni hang ni re ba hawar phan pulote ke lang rem do ke tang re do আজাদ পুসিতামে নন বিচারলাম ইলে তুম কার বিয়াং লং তোর মাস কাউন্সিল চেলং ল ডিস্ট্রিক্ট চেলং ল সিতামে নিকান সিপেন কো আনা তাঙ্কা সি তুম দাগ নাইমা এ নি হা তেং পেন লংলে লাপেনতে বাজেট তা ডাইরেক্ট চেবান লংলে আসাম দিসপুর লং নাম গুরজি হাডাক পেন সি চেবান লংজি হাডাক তো বাং নাম চং থানু নালা লা ইসি ল লাপেনতে হালা সোদ হেমপ্রে কাচে সং আপু থাক ত্রিপার্টাই টক দোনাংজি কাপা দুজি এফান কো আনো নেকা বর ই হালাসুদ আরলেঙ্গে থে তুম বাং পেন আন ক্লেম ল সীতামে নাঙাচিং ওয়াই ফান বর ই দিল্লি সরকার তুম হালাসুদ লাদাখ বাং এস ডি সি মুভমেন্ট লাসে নর্থ ইস্ট আসাম পুলোতে কার্বি তুমি লাপু একে বাং চেং গে দু চেং লপু ল সীতামে পিনি কার্বি তুম ফান লাতুম বাংকে একে তাংরে দু কল ডিস্ট্রিক্ট বাং নাং পিল সীতামে ডাক তাঙ্কা মাহা আজা কংবে লংলে ফেলাং কচেরাই কম আজা কংবে এবরেং বারসাই কে লংজি লাহাই আজা কংবে হালা সুহুদ কাউন্সিল লং থার্টি ডিপার্টমেন্ট আবেলাং ফথ্রকা ডিপার্টমেন্ট সিদ্ধ চলাং এডুকেশন কালচার অমুক এগ্রিকালচার লাসন হ্যাঁ ফরেস্ট লাসন হ্যাঁ থ্রক নে থ্রক সিনে লাং সিদ্ধ চলাং সেটা আফি লা এম ইউ সাইন্ডেড পেন্সি থার্টি ডিপার্টমেন্ট বাংকে চেলং লাসি সরকার তুম বাদু সরকার লে দিল্লি লং চারি পুস্তামে লাপু নিহাং নিরে ভাওয়ার স্পেশালি কার্বি এফান সিক্স শিডুল পলোতে কার্বি আইতুম কার্বি আংলং সিক্স শিডুল আরো না টেংপেন মিনি কনস্টিটিউশন আরো না টেংপেন অটোনমাস কাউন্সিল চেলং ল লাপেন ডিমাসা আতুম হাফলং লাতুম তা সিক্স শিডুল কাউন্সিল মানে অটোনমাস কাউন্সিল চেলং ল লাসে লাদাখে কার্বি তুম হাসিকে পিল হাদাকে ডিমাসা তুম হাসিকে পিল সেটামে লাতুম ডিস্ট্রিক্ট নাং পিদেল পুস্তা ডাক এ নিহাং লিং কা সোলাই এফান কাচারি এফান আজা কং নাং পিপে লাসে হেমপ্রেক নাংজি লালু আসো হেমপ্রেক কেপালং জি এফান সংজা তুম কেথে গিদিং তুম বর ই পিকল দাম দা দাম উল সেটামে নাংচিং ওয়াই পিপে লাসু ইনিংকে অয় লাসু নাংকে বের লাসু নাং চং থুয়ে পশি এফারলো হি ই চো বের সন্থি পিনি ব্যাংকে কার্বি আং লং রাত ফানকে কার্বি খে ফান বাংকে সনসি মান দেল লাসি এফারলো হি ই না চো বের হুতা এ হেম আসর এ চর এরু তুমি তুলোতে হি ই চো বের পেন থুঠে দেট বুরবে দেট তা মান দেট তাহাই লাসি আজও কে সাং হত পুস্তামে এচরে রূপ তুম পেন বা জির পুজুর পি তুম পেন বা এসমার পেন পুস্তামে ইরা পেট নেই লালপুতে বাং নাং থুরুন পো লাসং থাকছে খেই কাছে সং রাত কাছে সং পুলোতে এমেনা সে এমানাং বংসে খেই খেয়াং বং খে হিজান সে চিং থুর সেরয় নাম পো কাছে বের সেরয় নেই গালিল দাকে লাফানকে আদিমাক লং পেক নাং নি লালে সেক্রেটারি মানতে লালে চেয়ারম্যান মানতে লালে স্পোক্স পার্সন মানতে হ্যাঁ লাগে থেক দেট পো লাহি চো দেট পো জো লাসো না আদা দূর থেক লং লিলি লাসে এমেনাং বং তা কাছে বের পুলোতে কোসন খেগে দাম উনলা গে বা প্রাং উনলা সংজা তুমি কোসন গে দাম

0: কিছু কি নাং চম্পু হো
1: হুম
0: পোলা সলুন তা নাং লিসি বন্ধা ল নাং
1: কালাই
0: মসি কিলু নিগল
1: হুম
0: লাচি কু পিহান সিকে পুডাম মসা
1: লাগে আহক ল হালা সুহুত হেমপ্রে ভান চেসং চেসং ল সেতামে লাসো আপ্রাং বাংকে ইতুমকে হেমপ্রেকে হাঙা সং পেনা গাপত ইতুমকে ইলেকশনকে থুর নাংনি ইলেকশনকে অ্যাভয়েড নাই ইলেকশন থুর লোপলোটে লাদাখ বাংকে টাঙ্কা মাহা দুপো গাড়ি ঘোড়া দুপ আপদ মো এম এ গ্লু এটপ হেমপ্রেকে হাং তুংতে দেটপ আমি তুম হেমপ্রেক হাং নাং নি পুকা দো কাবে এস ডি সি আবের পেন হৌ আথাক আন সংজা পো সংজা পি দো আন্তা চেরাই ল আর জুদু নং লাই গাছে পারাই সেতামে হালা সহুত নরসিংহ রাও প্রাইম মিনিস্টার কে দোহরে লাম ল দিল্লি ল আমার দা কার বেংলং পেন সংজা পো সংজা পি তুম দাম ল তে নাংতুম হেমপ্রেক হাঙি বলুতে লাপুকে নাংতুম চকচি নাংতুম পাবলিক রিপ্রেজেন্টেটিভ দোনাই নাংতুম এমপি এমএলএ নাংতুম হাদাক চেহাই নাংগি নাংতুম হাদাক সরকার নাংতুম দোনাই কাউন্সিল এলং বলে নন কে মালো দুগে বলো নন বাঙ্গে কংগ্রেস সরকার সে দু দে লাতুমকে হেমপ্রেক নাংনি পুমা বলো লাতুমকে হেমপ্রেক নাংনি হাঙে দেটকে পলাম লি আমাসে এ লাপুলো বলং তে বুমাসে লাতুমকে ডাক চেওয়াং ল আমার কে এস ডি সি কনফারেন্স দোল কাছিং ওয়াই মাই মাই পি দোল আই পুলোতে হেমপ্রেক কে লং নাই পুলোতে তুমি ইলেকশন থোড় নাং পো যে পিপল ইলেকশন থোড় নাং নেই পুলে আকো নন থোড় নাই পুকে পো আকো সং হামফাং বং তা কাছিং টন কাম না থেলাং কাজে টন তেরা কাম না থেলাং ইলেকশন কে থোড় নাং নেই ইলেকশন থোড়োতে লাকে সি এম ই এম নাংমান পো গাড়ি দোপ টাঙ্কা দোপ মোকে হেমপ্রেক ভান্তে নি দেটপো লাসে কাউন্সিল কে লাগে লাসো পেনকে ইলেকশন থোড় নাং কক ল হাই তা হাই দেড় ল এস ডি সি তুম হাই দেড় ল হেমপ্রেক হাং সং তুম হাই দেড় ল পার কে লাপু নাং হাই বম পুথত আফুরুন তানা হাই দেড় ল পুথর আফুরুন তানা হাই দেড় ল তাতে হেমপ্রেক কে হাং আবাংকে চুনচে মা চুনচে কপি কসন দং চুনচে দে আনে লাকে কাদ্য গবে সংজ্ঞা তুম তান দন চুচিনি প চুচিনি এড় ল লাসে নিলিগামা থাদুন বাংকে কাউন্সিল লাগে রাত আখি আদাত রাদা খারবিয়া ঘে এফান এসে কেথে দুঙা আহম পটি ল কেথে দুঙ লাগে সংক্রু ল লাসোয়া কাউন্সিল পেন্সি লাসোয়া সংক্রু পেন্সি কারবিয়া রাত কাদা চুলং জুল নাংপো চিংথুর ইনাংপো পাপ্রাং ইনাংপো লালো লাসি লাগে কমানি জং জুং জংসে না আর সংক্রু গালি পো লাসি কমানি আসি এম লে নিকান ফারি নিকান ক্যাব চারি নিকান ক্রিপ হ নিকান কয়লে চারি পুস্তা চারি লং পুস্তা মে পচারি নাং থাংলা মেস্তা মে রাত আফান রাব নাই এঝাগা সংজা তুম লাসনসি নাং মান ল লাসু নিলি কে থেকদাম লং অর্ডার দূর খেনো লাসি লাসন ক্লেম দে না পো ভাসি নিলি কি পুদা লাসি কিছু কি নাং জং বহু কিরি

0: kar bijutang asong song alun jir ijir do alun ke kar dom deng tha okar bi an
1: kar dom deng tha okar bi an kar dom bin ko habe sarmar ove mi an
0: labang salun jir kitok abang harsing inti
1: kar dom de uri du jilun se
0: kar bi risun misorong aje keseng keceng si ke parokre sir kebra troksi kebra plianing kan lapen katalon ke chengke farukre sir kebra troksi kebra phoning kan adi ma bangke diphu kar bikla balong ke chengsi katalon ke arkoy jikloni phaing koira troksi pen ing koira sir ke barni an hala bang so hot kar bi risur misorong aje ke chengsi amai phuke jonasing terang lapen kongchun bangke roing hi
2: লাকে আকাশবাণী ডিফো আদুন্থু হিন্দি এলোন আজাই মেকং ডেঙলং পেন আজন সন হিন্দি এলোন আর জুয়েক সিনা আপ্রাংসি দ্য লোকাল ট্রেন বেন আটুম পেন কিলোন আলোন আর জুয়েক সিনা আলোন আলাম থে আওগে তুম কভি

0: signifying kora porni asilabang so kata lona putang nang li radio card jora da tumba thanik jima kenang sot kela rong rup video tum pan pia posila so ke so putha talona korlo la pen ke talon kenang sot lo
1: kalang kalang world with ligo te bang ke in ko era pho
0: vosika
1: chiklo si nili tum talon pon pon la ke 2011 pensi la swarni bang ke talon pon bon
0: kala
1: কারণ বিকজ মানে বিটিলিগোটি কে ইম্পর্টেন্ট ও আথেমা লাসোয়া আকিসুয়া পুথাক স্টিগমা দো ইক ও লাসোয়া স্টিগমা বাং নিলিতুম কেপা বেজি ফান্সি বর ইপন মানে অ্যাওয়ারনেস পুপু হেদি লাসন ফান্সি নিলিতুম কে বর ইপন লো মানে বিটিলিগো আকিসু কপিমা কোসন বেসি কাছে প্ল্যাংমা দি লাপেন বিটিলিগো আকিসু আলাম কাছে থানতা পাসন দো ও লাসি হুলাহাই আবং আহক পেট কপিমা হুলা কাপাচিনি আফান লাপেন কে লাসো আকি সুপেন মুনি তুম আসব সো মেন্টাল হেলথ এফেক্ট দাম তিতি
0: কালা
1: আথিমা আলাংলি তুম ফান সব সো ডিসক্রিমিনেশন তা আলাংলি তুম ফেস দে তাহাই নিলা ও লাসো মুনি কি লাসো নাকি সু দু পপ লাপেন সব সো আলাংলি তা মেন্টাল লাসন ইস্যু লাহাই দুদুন কক তাহাই তো হুলা হাই ব্যাং সেলফ কনফিডেন্স কে পা দোজি আফান লাপেন কে যে ট্রিটমেন্ট তা দু পো লাসন কাপাচিনি ফান সিনিলি তুম বাংকে লাভিটি লিগোটি বাংকে তালন পন পন জালো
0: মে পিকলো ডক্টর নাং লিকে থানদাম তাংতে লাসো কিসো আনুর কাপ্রেক মেন লাসন চি উন দেত লাসন না সাইদুমা
1: লাসন বাংকে চি উন এ এ ভিটি লিগো মাতি ইলোকে চি উন এ
0: মে পিকলো আদন চলাম থে চি থানাম এক্সিন লা ভুসি কাছে ক্লোনি ফাইং কইরা ফরনি কে লাসো কে তালন আনি লো পন মাতে কে পাচিনি মে কারনি লো কে পাচে রে পেন কে পাচে থাং আরনি লো পন লাবাং সোরনি নাং লে তুম কাপ্রেক কাপ্রেক আদিমালং লসন রং রোবার লো লং লসন অ্যাওয়ারনেস মতে চিরক তক মে দেং পন মানাং লিতুম
1: হ নিলি তুম বাংকে ডাক মেডিকেল কলেজ লং সি লসন অ্যারেঞ্জ পন টিটি হেদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাপেন কে নিলি তুম হ্যাং হ্যাং হে কুমা মাসি নিলি তুম লং মানে মেডিকেল কলেজ লং নাং শেপাকলাং মা ফ্রাং ফ্রাং শেপাকলাং তুম ফান পুসুতামি নিলি তুম থান ইক পন পন যে কুমা মাসি রং লং মানে লসন কি সু মা পিনি দুমা লসওয়ারনি ব্যাংকে মেডিকেল কলেজ টং ব্যাং সি মানে লাহাই মিটিং লাহাই লং নাং এটেন দুন থা লাপেন দোয়া কি জয় পুসুতামি নিলি তুম রং পন পন লসন লো মানে
0: তাতে নাংলি তুম লাসন অ্যাওয়ারনেস কে পিল মাতে চিরক তো কে দেং হুদ রাত তুম কুপুসন পেল নাং চিত দুন
1: আলাং লি তুম বাং কে লালো আনিং সামল লাপেন বুঝি তো বুঝি পন ইকলো নে কোসন সি আ বিমার কুপিমা পোজাত লাপেন আলাং লি তুম বাং তা ও লাসো বিমার লাসো কি সু কে ট্রিটমেন্ট দু আনিং থে পন ল লাপেন আলাং লি তুম বাং তা ট্রিটমেন্ট বাং তা বন্ধ করি রেল মানে কন্টিনিউ ফের লসন লো আছে ফিডব্যাক পান গে মিসেন লো লসন তালন পন পেন
0: মে পিগলো ডক্টর নাং লিখে থানদাম আদন চলাম থেছি থানাম এক্সিন নাং ডক্টর লসো কিসো মানিয়া তুমকে কিলং কে চেং পেন হা সা রু আন্তা দু লসো কিসো চেপন প্লাং আন্তা দু পিয়ে পসি লসন লসো কিসো মিমিদে
1: আলাংলি তুম বাং ফার্স্ট অফ অল বাং কে লাসন সে মাথা ইকতা হাই এ লাগে ট্রিটমেন্ট আবিল বন পুপ লাপেন ডক্টর লং বাং দাম দিদে তিতি মাটি কিতাম হুত আন বাং তা সবসু পিনাং আন আং দ্যাং মানে এফেক্ট এটা ফিয়ানি আলাংলি তুম দাম দাম ইংকে আদাং কো আন মাগে থে লানসি ট্রিটমেন্ট বাংকে আসাবসু আপর বাং ইনাং সে তিতি পদ হুলা কাছিং হং আপর বাং তা আলাংলি তুম বাং ট্রিটমেন্ট বাং মানে আহুত পেন হুত বাং কুড়ি পাকা কে দে তিতি মতে বনশেক তিতি প লাপু লাহাই লহু ইফেক্টর্স পেনসি মানে ট্রিটমেন্ট আবি বন বসি মাথা ইক দে তিতি আচালো হেদি
0: মি পেগলো ডক্টর নালি কে থানদাম তাংতে ডক্টর লাসো কিসো পুথা হালা কে লং ভেক বাং ফু বাং পিয়ে তুম ফেরে পিক নাং জিমা লং লক পেন মাতে ফিরে রেদে নাং জিমা লাসো কিসো লং লক পেন মাতে লাসো কিসো মানে বাং ফু বাং পিয়া তুম লং লক পুসিতা মে লাসো কিসো সে চেলাং পে মেতে কে মে উনা যা কং দো লাপেন কে মে জিয়া ফান নিং গি থেতা দো লাপুসন মেন কাছে পা জক জিয়া ফান আবার সাই দো মা ডক্টর নাংলি লাসো পুথাক থান পাচিনি এক জিমা
1: লাসো কিসো লং পেন ফিরে গি ইচ্ছা তো ফিরে নাং নি আথে কে ট্রিটমেন্ট কি দো লাপেন কিমি তা মিপন বম ল নিলি তুম ট্রিটমেন্ট দা পিপন বম পুরা মেডেট পুরা রিকভারি দে তা নিলি তুম থেক লং লাসি ফিরে বাঙ্গি ইচ্ছা তা ফিরে নাং নি লাসো কে সো বাঙ্গি
0: মে পিগল আদুন চলাম তে জিতা নামছি না ডক্টর লাসো কে সো কেলা ইরি লং কে লং চেঙ্গা আসাবে জি
1: কলা
0: তো বর সোনাং লক চল

0: टांके ला सो के सो का चोलोंग पे ना जो ला सो के सो के उन एलो पु मथा देता है मते आनिंगा दुखता दुखोकता है मते ला सो के सो का चोलोंग पे ना जो ला के निकाय सीता ला सो इलो के चो के सो के मे मे लो पु ला पु सोंदा दो मा डॉक्टर मते ला के मे वेक जी चिलांग पे मे ते ला के मे वेक जी पु ला पु सोन अवर साइटा दो मा डॉक्टर नांग ली थान दम इक जिमा
1: इनि बंके उन ए पु ला सों बंके आलम के आवे इक है
0: ला सो के सो के नांग ली पु दम जी बंके उन ए दे जी पु आलम आवे
1: पु आलम बंके आवे कलांग थे
0: नांग ली तुम चिलांग नांग पु
1: चिलांग नांग पु ला लो कलांग एक लो
0: चिलांग लो ते डॉक्टर तुम सितामे अजा ला के साइपेन सितामे लांग ली तुम नांग थान पु थे मा नो नमत के जाके अके जॉय अदो वाई है हुई तदो लपेन के जा का विसिता में नाम त नाम लो लसमें ता चिलांग में पुसी नांग ली पुदम जी में पिगलो डॉक्टर नांग ली के थान नाम लाम थे नो नाम मत के नांग ली थान नाम एक जी मा डॉक्टर नांग ली लसो अके सो के लांग पेन एक्सपीरियंस पुलो ए नांग ली लसोन के लांग हो नांग नि को सोन पेलो नांग ली एक्सपीरियंस के
1: নিলি লো কিছু কে লং হুদ বং কে লালো যে মানে বিমার বং কে কুসন মা লো মু বং পাচি নি দুন তিতি পেশেন্ট তুম ফান আলং তুম তা চিনি নং জি টি কাফি রে পি নি লাই দোকক তিতি স্টিক মা পু হরমু তো দোকক তিতি লাসি নিলি তুম বং কে থান পন ইক তিতি লো যে মানে লাই ক্রিম বং চি হি লোতে পি নি লোতে মে জি লাপেন ইনিং চিপা বি নং নে মাতে পি নি নং নে স্টিক মা পু হরমু পুস্তমি লাকে নর্মেল স্কিন লং একটা এলং বেল লক বং আদিম ছট ব্যাং আলু নং কিডনি পুন নাংলি লিভার পুন আলু কে থ্যাং প্রবলেম আবে লাচে স্কিন লং আসাব সু লা লক বং আদিম চট লা সো ট্রিটমেন্ট কে দু পেনাংলি ট্রিটমেন্ট বাং রেগুলারলি এন ইগনোন লাসন সিনলি তুম পু পন পন পেন ট্রিটমেন্ট বাং রেগুলারলি এন দতে মি কে মেবেক জি আপর বাং সে আসাব সু নাং চত তাহাই লাসন বাং নিলি তুম পু পন পন পেন আলাংলি তুম তা আনিং নাং চি থে কে নাং চি থে তি তি
0: মে পিগলো ডক্টর নাং লি কে থান দম লাম থে নো নামাত কে লা সো কে সু আসাই কে লাং নাং লি তুম নাংলি ইনোভেটসি নো নমা লাদা দিপু মেডিকেল কলেজ হসপিটাল লং বোমা মতে নাং লিতুম লাসন চিরাপ চিতো ডক্টর তুম পেন লাসন দোমা
1: কালাং এক নিলি তুম ডিপার্টমেন্ট কি বাংকে থম ফ্যাকাল্টি নিলি তুম লা হেড অফ ডিপার্টমেন্ট বাংকে ডক্টর বিনিতা তেরন পুতু আলাং লি তা লাং পন বম লা পেন নিলি তুম ডিপার্টমেন্ট লং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনুদু আলাং লি মেন বাংকে ডক্টর লিলি সিংহা পু তো নিলি তুম বাংকে থম নিলি তুম সি মেনলি লাই ট্রিটমেন্ট কুরি বম বিশন হাই লাং এক বম
0: কালা তাংতে লাতুম লাসো কিসো ননামাত হসপিটাল লং দো ওমা
1: কালাং ইক নিলি পামু কি পুসন আর নেসি লং বাং বাং পো বাং সক বাকি নিলি তুম থেক পন লং লং
0: আলাং তুম পেন লাসো কিসো কাচলাং হুত হালা পেশিয়ান তুম পুলো নাং লি তুম পান পেনি লাসো নাং কি পু দো মা
1: ও আলাং লি তুম বাং আসাব সু কাফিরে মাতি আলাং লি তুম বাং আসাব সু নেগেটিভ হয় আ টাইপ সন মি উন ইলো বন পু লাসন সি মাথা তুম সি মাথা তুম দা দোদো পিনাং আনা তুম বাংকে লাসি ইলি তুম বাংকে আপর পি চেট পেন কাউন্সিলিং পিসি আনিং পাথি দুন আকাম বাংকে নিলি তুম কাম লো দা বাংকে লাপেন নিলি তুম লা সোপ বাংকে এফোর বাং ই পন পন লো হেতি
0: কলা মে পিকলো ডক্টর নাং লিকে থানদাম কি রিপ দা মালাম থিলো ডক্টর নাং লি লাপ সো কে সো পেন ফেরে নাং নি আজাত ফেরে নাং নি নাং লি লাসনা নিং কে পাথি নাং লি নিঙা ক্লং পেন থানেক জিমা কে নাং সৎকে রেডিও কার জোরা দা তেম ফালা পেন রং রুবার লো তেম ফা নালি নিঙা ক্লং পেন থানেক জিমা
1: নাং লি তুমলা ভিটিলিগো আকিসো মাতে ইলক আকিসো কে কাফিরে নিং বাং কে থাং তা আবি বেলেগ স্কিন বিমার আসন লো ভিটিলিগো তা একটা স্কিন বিমার লো লক ওয়াং তিতি লাপু অঞ্চল লো মেলানোসাইট পু আহর মুকা বিদ্যাত আকারণ সি লাসন আকিলো কেচি প্ল্যাং প্ল্যাং লাপেন লাসু আকিলো কেচি প্ল্যাং কে ট্রিটমেন্ট কে দো লাপেন নিলি তুম কে ট্রিটমেন্ট দা পিও লো নিলি তুম আকি মেলা থেক পনলং লো পুরা মেদে তিতি লাসি ফিরিনিং বা পিনিনিং আলাম কে আবি নাংলি তুম লাসু বিমার লোলতে ওয়াং ইগনোন নিলি তুম ফান স্কিন ডক্টর তুম ফান আছে পাকলাং ইগনোন ট্রিটমেন্ট নাং পিদুন পো লাপেন মেতামে ইকপন পো
0: মে পিক মে পিক লো ডক্টর নাং লিকে থানদাম লা সো কে সো কে ফেরে নাং নে লা পেন কে নাং লি তুম লা সো কে সো চলং পুলতে নাং লি তুম লা নাং লি তুম ডক্টর আ তুম লং ওয়াং নন আলাং লি তুম আজাত পেন সিতামে লা সো আ কে সো আলাং লি তুম নাং লাং পো লা পেন কে মেতামে ভেকজি লা লো নাং লি নিং গে পাথে দাম লাম থেকে মে পিগলো ডক্টর নাং লি কে থানাম লাম থে এলি তুম কাচিং কি চে থানা লাম থে মাতে এলি তুম চিহু চিপু দালাম থে সিতামে রং রুবার লো তুম লাপেন কে রিডো কাজু আরাদা তুম সিতামে এলি তুম কাচিং কি চে থান নাং চিনি দুন পেন আলাং লি তুম তা আলি নাং লং পপুচি ক্রয় লো লাসি ডক্টর পিনি কে আপর আলাম দুক পর এলি তুম চিং কি চে থান আলাম থে তালা পালেং তো

লাপনাপর নালিটম ইনুত পেন আছে এজাই মেকং ডেঙ্গলং পেন চন্দ্রকান্ত তেরং পেন আসন আসনালুন আর্যিকলং তাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ক্রিয়া পর পরফাই ক্যাপ চক একটাংলো লাসে আকাশবাণী ডিফু অজাই মেক কেরত কেপার জুকে লাপানসি কাং